লাকে আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘুরিয়াপর পরফাই ফরা মিনিট ফ কেবরা ফ আপর চকসি রেডিও নাঙ্কার জুতুন কেতু আনারা রফা নেলি সাংপি হুনমন রংহাংপি কারডম নাংপা জিরসি পিনিকে চেংসে ট্রান্সমিশন ইংপু পনেগল পিনিকে চিটি নিফাই গৃহিণী ভমটিয়ারনি জয়মেকে বাংলাকে এফ এম পেনা লং পেন মেগাহার্স ফারৈ সিরাটক বরাসুর কেব লাপেন নিউজ অন এ আই আর মোবাইল এপস অলং পেন্টা নাং লিটুম আকাশবাণী ডিফু স্টেশন জাইমেক আর জুলং ইজি পিনি কন্ট্রোল রুম অলং সায়ার পুকে ডেঙাটুমামেন ইঞ্জিনিয়ার অন ডিউটি জেনারেল বসুমাতারি লাপেন ডিউটি অফিসার লাকে সোনালী রং পিপি লাপেন বাংফু বাংফি কে পন কে বানা সাই কে ক্লেমা বাং লাকে সনসিরাম টিসো

लाके आकाशवाणी डिपो पिनी को पिपिया जाय मेक्से कपा चेटाक जिमा लबांग सो फुथा जेथान मेक्सेना पोरफाई थ्रोकरा मिनिट फवा पोर दिल्ली पेन कपा चेटा इंग्लिश आलाम पेन बिरता आरजिलोंग एकजे पोरफाई थ्रोकरा मिनिट के कांगडु कार्डोमालुन आरजिलोंग एकजे पोरफाई थ्रोकरा मिनिट हम केब्रा फो नीलीचे फोंग नीलीलुन जिर नांगलितम आरजिलोंग एकजे পরফাই ট্রকরা মিনি থম কেবরা সের কেপ পিনিয়া সারলামথে আরজুলং ইকজি পরফাই ট্রকরা মিনিট প্লি কেপ কার্বি লুনবারি মালুন আরজুলং ইকজি পরফাই ট্রকসি দিল্লি প্যান কাপাচেটা হিন্দিয়া লাম্পেন বীরতা আরজুলং ইকজি পরফাই ট্রকসিরা মিনিট ফর দিল্লি প্যানে থট কাপাচেটা ইংলিশ লাম্পেন বীরতা আরজুলং ইকজি পরফাই ট্রকসিরা মিনিট কেপ ওবে আজাই মেক আং ডেঙা লং পেন চিহুট চিপুট আরজুলং ইকজি পরফাই থ্রোক্সিরা মিনিট প্লি ক্যাপ লুন চেতো আরজুলং ইকজি পরফাই নের ক্যাপ দিল্লি পেন কাপাচিটাক সামাচার প্রভাত মাতে হিন্দিয়া লাম্পেন বীরতা আরজুলং ইকজি পরফাই নের ক্যাবরা মিনিট ক্রেফ দিল্লি পেন লেথত কাপাচিটাক ইংলিশ লাম্পেন বীরতা আরজুলং ইকজি পরফাই নের ক্যাবরা মিনিট থম ক্যাপ লুন চেথাক আরজুলং ইকজি পরফাই সির ক্যাপ গুয়াহাটি প্যান কাপাচেটা পুয়ার আঞ্চলিক বাতরি মাতে আসামি সালাম প্যান বেরতা আরজুলং ইকজি পরফাই সির ক্যাবরা মিনিট ক্রেফ হিন্দি ডেডলং রিচিং হনালুন আরজুলং ইকজি পরফাই সির ক্যাবরা মিনিট ফ্লি ক্যাবরা ফ ইংলিশ আলুন জির আরজুলং ইকজি পরফাই ক্যাবরা মিনিট ক্রেফ টিরি মাকাই আজাই মেক আরজুলং ইকজি পরফাই ক্যাবরা মিনিট থম ক্যাব নিহাং নিটুর আজাতি আখাই আলুন আরজুলং আরজুলং ইকজি পরফাই ক্রেসি নিং আরলো আলামথে আরজুলং ইকজি আদুনথু সোয়ারলো আসে আং টংআং দেং আলং পেন চিহু চিপুত আরজুলং ইকজি পরফাই ক্রেসিরা মিনিট থম ক্যাম মুম্বাই পেন কাপাচিটা বিবিধ ভারতীয় জাইমেক আরজুলং ইকজি পরফাই হিনি দিল্লি পেন কাপাচিটা মিড ডে নিউজ মাতে ইংলিশ লাম্পেন বেরতা আরজুলং ইকজি পরফাই হিনিরা মিনিট ক্রেফ দিল্লি প্যান কাপাচিটা দোপাহের সমাচার মাতে হিন্দিয়া লাম্পেন বেরতা

0: 18.4 overs, posting 134 runs for the loss of 6 wickets. In hockey, Indian women's team will take on South Korea in the first semi-final of Junior Asia Cup at Moki in China this morning. The match is scheduled to begin at 9:15 a.m. Indian Standard Time. And that is the end of this news bulletin.
1: লাকে আকাশবাণী ডিপো জাইমেকে বাংলাকে এফ এম বেনা লংপেন মেগা হর্স ফারু ইসিরাটক বরা সুরকে লাপেন নিউজ অন এ আই আর মোবাইল অ্যাপস লংপেন টানা লিটুম জাইমেক আর জে লংচি নন স্টুডিও ঘুরিয়ে পরফাই থ্রকরা মিনিট কে পাপর প্লেংটাং লাসেন আদুন্থু কাংদুকার দমালু নাং দেং আ লংপেন আফ্রাংসি আলুন আর জে সেনাং লংকুমার কিলিং লাপেন আরিয়াসং হতুম কিলুনালুন আলুনালামথে লংসং মুক্রাং

লাপানা পর্ণালিতম ধনসিং তেরাং কেলোনালুন আর্যুক লং টাংল আদুন্ধালুন আর্যুক সেনাং কানাই সিং নারপি লাপেন আরিয়ে সাংহতুম কেলোনালুন আলোনালামথে ওপি রাসিনজা আর্যুক সেনাং লবাংসলুন।

Abrang si radio channel karju arat atum do ana phan nili hin pen kardom paji riglo kardom nili nili tum arong alam the aputhak masap so than pon intum nili tum arong isi rong so so lapen ki ong dung chuti ki arat si ke do ke ong lapen arni asai kachong dat pen si কিছু আদন ফুসি কে অং সাই আংডেং লাকে কমানে হেম কিকিম আমিস্ত্রি কমানে হেংপি কেরেট কেসয় আমিস্ত্রি আনপারটা সাই কাটি কি লাকে আদন ফুটিন তা দরেব আসনসি সাই কাটি কি আংডেং আলং লাকে আপ্রাংসি মাতে নম্বর ওয়ান কে সক কাটিকি লাপেন নম্বর হিনি লাগে আর ফে কাটিকি লাপেন নম্বর কে থম লাগে বারি বিঠুং আলং কবি কাছে এ কাছে সম পেন ইসি আলি কেলং

লাপানা পর্ণাং লিতুম রবি সিং তারু কে থানা লামজির আর জৈগ্লং টাংল লাকে আকাশবাণী ডিপু এসন কেনাং সট কাপাচিনি আলামজির আর জুইক থাম নাং লিতুম জংসে কাচুনিং রি আলুঞ্জির আর জুইং টুং পুলোতে আলম বিলমাজাই মেঘ আলংলে হোয়াটসঅ্যাপ নাংল ইগন হোয়াটসঅ্যাপ নম্বর কে সিরক্যাপ ফ্লি ট্রক্সি ট্রক নেরক্যাপ নেরক্যাপ ফাইভে ফাইভে নেরক্যাপ ফ রুই ঝুলে থটল 9476880085 হোয়াটসঅ্যাপ আলং কে টকনাং জিকে লাপু হেনল জয় মেগামেন আলম বিলম কোমাত সি কিলুন মা লুন সে পি লুন সে পোয়ামেন আলুনালাম থে আসাপসু টকনাংজি কার্যুগাংটু আতুম কে দো আদে মাতে আরং আমেন লাপেন কার্যুগাংটু আতুম আমেন আলম বিলমাজাই মেকে ইরুয়ালং বাতাহিনী সে রড পার্জিচন লাকে ভমকুরু আর নি আদাব পরফাই নেরকেবরা মিনিট থম ক্যাব লাপেন আজও পরফাই সেরকেবরা মিনিট থম ক্যাব আপর কেনাং সট কাপাচিনিয়ালাম জিরকে লাপানিক চল ননা দুন্থু পিনিয়া সারলাম থে লাগে ডিক্রেং নিংকে পুয়ান সেট চমনা কে পুয়ানল মাতে চিনি নে পেন কাপাংবার লামথে কেমান চমনা রয় থেকলং লেপিন ইনুদামুনি ডিক্রেং আর রয় পেন কাপাংবার দাম আলামথে পেনসে কেমান কে থেকলং টাং আপার তা কে থেকলং লেসি আহির কে দোলাং পোয়ালামথে লাসি সার পালাম থেল ডিক্রেং নিংকে পুয়ান সেট চমনা কে পু

আনলো, মাঠে চিনি নেই প্যান কাপাংবার, পিনিয়া সারলাম থেকে লাপান বেঁধল। নাংলিটুম জাইমে কার্জুলং বমলাকে আকাশবাণী ডিফু স্টেশন লং প্যান, জাইমেকে বাংলাকে এফ এম ব্যান লং প্যান, মেগা হার্স ফারো ইসিরাটক বরাসুরকে লাপেন নিউজ অন ইয়ার অ্যাপ আ লং প্যান নাংলিটুম জাইমেক আর জি লংজি। নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই ঠ্রগ্রাম মিনিট ফ্লি ক্যাব আপর প্লেং টাংল লাসিন আদুন্থু কার্বিলুন বারিম আং ডেং আলং প্যান আফ্রাংসি আলুন আর জি সেনাং সরদ বে কিলুন আলুন আলাংলি প্যান কিলুন জি আলুন কে পিরথে কিকিম আলুন টাংটে আর জি সেনাং লাবাংস আলুন।

লাপানা পর্ণাংলিত সরব বে কিলো নালুন পীরঠে কি কে মালুন আর জুইক লং তাংল আদুন্ঠু আলুন আর জুইক সেনাং সিনত রংফার কিলো নালুন আলাংলি প্যান কিলোন জিয়ালুন গে রুকাসেন রং কে মালুন আর জুইক সেনাং আলাংলি প্যান কেলুন লবাং সালুন

0: আপনার চাহ ইএমআই ভাড়া কেনেকৈ মেনেজ করো?
1: এটা উপায় আছে, ভাল পয়সা পাবা।
0: কেনেকৈ?
1: তোমার ব্যাংক ডিটেলস দিবা, কেজন মানে পয়সা পঠিয়া।

0: আপোনাৰ চাহ ইএমআই ভাড়া কেনেকৈ মেনেজ কৰোঁ?
1: এটা উপায় আছে, ভাল পইচা পাবা।
0: কেনেকৈ?
1: তোমাৰ বেংক ডিটেইলছ দিবা, কেইজন মানে পইচা পঠিয়াব, তেওঁলোকে জনোৱা একাউণ্টলৈ ট্ৰান্সফাৰ কৰি দিবা, কমিশ্যন পাবা।
0: ইমান উজু ক'তনো উজু? এইটো মানি মিউল, ক'লা ধন ঘূৰাই আনে আনৰ একাউণ্টৰ পৰা, ইহ'ল অপৰাধ, জেইল হ'ব পাৰে। নাই ভাই, নকৰোঁ।
2: আপোনাৰ বেংক একাউণ্ট নিৰাপদে ৰাখক, কাকো ব্যৱহাৰ কৰিবলৈ নিদিব। RBI কয়
3: জানি লওক, সতৰ্ক হৈ ৰওক।
4: লাগে আকাশবাণী ডিপু জয়মেকে বাংলাকে FM প্যানা লং প্যান মেগা হর্স ফারুই সিলাটক বরাইসের কে লাপে নিউজ অন ইয়ার এপা লং প্যান টানাং লিটম জয়মেক আর জি লং জি নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই ট্রক্সিরা মিনিট কেপ আপর প্লেং টাং লং লাসিন দুন টু ও বি এ জয়মেক আং ডেং আলং রাহুল টকবি আলাংলি কে ইনুদ ড্রামার মাতে ঠিপ ঠেং আবাংফু লাপেন হুট বাংফু ফান্ডার টেরন আটুমাং বং চিহুত চিপুত আর জুইক সেনা
5: আফ্রাংসি রিডিও কার্যুয়ার আদান ফানসামে নিলিহীন পেন সুরি সুরি নিং কাং সামকার লম পাজির ইগল পিনি ও এ যাই মেঘলং কাছিং কিছে থান পঞ্জি আফান পুরা ইনুদ চেং পাংরম কি থিপ থেক পিক এবং ফু ফানসি চোফা পাংজাং পানল আলাংলি মেন লাখে রাহুল তকবি লাসিনন আলাংলি ইসলামে নিলিদুং মতে মাইক্রোফোনা থেংনো চিংনি তাংল নাংলি ফান আফ্রাংসি আকাশবাণী দীপু হিন পেন সুরি সুরি নিং কাং সামকার লম পাজির ইগল
6: কার্ডম
5: তাংতে গড়তে পিনি ইলিতুম কাচিং কিচে থান জি আলাম থে থে পি বাংকে লাল নাংলি কে ইনুত চেং পাংরম কি থিপ থেক পিক বাং ফু হলবসন সি নিলিতুম চিনি লাসি নাংলি লা চেং পাংরম কি থিপ আলামো মাসাব সো থান পাজির মি পন্থাতে নাংলি কোপুসন সি লাবাং সো চেং পাংরম কি থিপ কাপাং চেং মা কোদাক সি কাচারলি মা লাপে নাংলি কোসন পেন সি কাচারলি লাহাই হই ফু থাক নাংলি থান পাকলার জি মা
6: আপ্রাংসি কার্ডম চোরোল নিলি ফান পিনি সন না পড়না পিপন লাপেন পিনি নিলি ফানা চোফা পর আপ্রাংসি কে নিলি দানিং রং হল বাতে নি সামল নিলি মানে থেক ও বুফানে খালি মুদ্রে নিলি তা ইনিং হ্যাং মানে জন্তু মিউজিক এলং ইসি ইনিং এ চাপারং আসন নিলি থেক পনল সো আপ্রাংসি বাংকে নিলি কাচারলি নাম পলতে ইনি তুম স্কুলিং এলাম চেথানাম নাম কপ স্কুল লা হুট মেসি নিলি তে নিং হ্যাং হলা সো হুট নিলি তুম জিরপু দু হলা দা আমি নীতিশ তিমু বহে কে নিলি নং ক্লাসমেট ল নিলি তুম মানে স্কুল আসতি হাফ টাইম ল পলতে হেদি বাং বাংকে নানি কিছুই দাম নিলি বাংকে নিলি তুম বাংকে কলম হোম লক মতে পেন হেদি লা পেন নিলি তুমি একদম মানে রক লুন হসকে একদম মেটেল বুঝে থাকো মাতে হলা সো হুট সে নিলি তুম বাংকে একদম ইনিং চেপা রং মানে ডেস্ক বেঞ্চ লসন কলম বেঞ্চ কি থিপ কে থেং লাপুসি ইনিং চেপা রং বম চেপা রং বম আসি লাপুসি নিলি তুম মানে হসুত বেঞ্চ ইনিং হ্যাং ঢুক ইয়ালো পারকে লুন আর যুবম ল ইনকে লাপু নিলি তামি চার্লি পন বম ল পারে মেট্রিক টক এর ফি বাংকে লাহাই লুন কাং রং পেনে নে লাহাই বাং কারজু বাং কম চেট ল আফি বাংকে মিউজিক লং লাংদাম ল পোলতে যন্তু কে থেং চেং বাং মনলি অনলি কাং রং লাহাই লুন ফান চটকালি মাতে লুন কাচিং সেক লাহাই বাং চটকালি আজারা লুন রং দা থিপ মেপু বাং চিনি দ আমপারে লা পেন কে নিলি আজারা লুন দা আরজু বম ল হিন্দি লুন বলিউড লুন সামে কাপড়ে কাপড়ে কা লুন আরজু লাভ ল ডাক পেন আমার চিনিলি বাং চেং কি থিপ বাং কে নিং হ্যাং বা মে ল লা পেন কাচারলি দুন তা আপর চেন পন ল
5: মেপে কটে নাংলি কাচারলি আলাম থে থান পাচিন পর তাংতে নাংলি কে লা স্কুল চার্লি বমহুত সি নাংলি কে লাবাং সাই মতে চেং পাংরম কি থেবা বাংকে নিং কে হ্যাং নিং কে রুংদুন পোলাসি হালা সহ বাংকে নাংলি তুম কলম পেন বেঞ্চ ডেস্ক আলং কি থিপ তা পেন লক পেন কাচারলি কালা নাংলি থান ল তাংতে আফি থু নাংলি লা স্কুল মেট্রিক পাস দে রাফি মতে পেনাং আনালি তুম থেক মুচ চিনি মুচ রাফি বাংকে কোপসন লগা চার্লি থু কে নাংলি তুম কি থিপ তা পেন লক বাংকে চক ছে দেজি আপ লাসি নাংলি তুম আফি বাংকে কসন লা আহর মু চে নাম তান লা পুসন লমা মতে কোদাক পাসে নাংলি তুম কা চার্লি থু ল
6: আলাম বাংকে নিলি তুম হালা সোট কে স্কুলিং লাইফ আলাম ল হে আম পার কে কলেজ কলেজ মিন্স হাই সেকেন্ডারি নিলি দা গোপস কি চার্লি মারি দে সো পেনাং আন দা চেতং থু ল জিরপো কি মি তুম সাই দে ল পেনাং আন গিটারিস্ট তা ক্লাং ল দাক মানে হসতকে গিটারটা মানে লাসন হলো গিটার বসে গেছে থাক লাসন সে নিলি তুম রড রড ল লাপু টাইম পাস হস্টেলার ডোমেন দা মেনি চেপা রং রং ল আম্পার কে রং থে আং বিট কনটেস্ট ফুটো দো সো বিট কনটেস্ট লং পেন আন দুন ল একদম মানে লুন কি লুন মানে লাইফ পারফরমেন্স কে থেং লং চেং গেলা দাক ল আম্পার এলা দাক পেন ইন্সপায়ার বম ল ইনুত বাহিনী চিচিনি বম ল আইনকে নিলি লং আকে দাক নিলি জিরপু তুম চেতং থ ল

0: কলেজ মেট লহে আলং লিতুম কে লাদাক দিফু মাতি পুং সর হেদি কে নিলি ফান নং ফালো মানে আলং লিতুম আই স্কুল অলং লাদাক নিউডন স্কুল দো সো স্কুল অলং পিনে ফেয়ারওয়েল প্রোগ্রাম দো আঙ্কে নিলি ফান তানা চো ফালো না লিগে ড্রাম থিপ থা আঙ্কে নিলি গে থিপ নি হ্যাং পিক সি তামে ড্রাম কি থিপ তা আজা কং জা পিনাং কক জি
1: কালাই
0: তা লাসো আজা কং গি পিদন বাঙ্গে নিলি হাদাক সি ফাস কি থিপ দন চেং লো মানে স্যার টিমুং স্যার ডো হলা সোধ হেদি এঙ্কে নিলি তুম প্রিন্সিপাল স্যার ডো আলাং লিতুম তামে নিলি ফান মানে নাং চো ফা লসন জালো হে আঙ্কে নিং যে পারং দো থিপ দন বম থিপ দন বম তামে আজা কং বাং পিপা মে মে সিতামে মনি দা তুম লা পুসি লি তুম নিং যে পারং পন মা পর বাং পাদাম বম বম আজা লয়া পার পিজো পিজো পেন থিপ দন বম ল এঙ্কে নিলি ফান চার্চ আলং তানাং হাং হাং ল আম পার কে লাপু পেন সি নিলি চেপা থেক ল মানে কে নিলি মি থাং হর মু বাঙ্গে নাম লং লিপিন লা পিনিয়ার নি সিতামে ইয়া এই নাপু ল ইয়া
1: মি পিক আন ল তাংতে নাংলি কে চার্লি চেং হুট কে এ কলম পেন জাতসি কি থিপ তাপ কে থিপ রুপেন সি
0: কালা কালা
1: এ নিং কে হাং দুন না পেন থু আফি বাঙ্কে নাংলি পানা চো ফাত পেন নাংলি হাদা বাঙ্কে এ চেং পাং রুম সি অত লং ল
0: কালা
1: তাংতে লাবাং সুগা চে ব্রেক কে অত লং এ কত পুসন না
0: ও নিং কারং বাং মানে নিং আরং পিক আন আথেমা জুন তু হালা নিলি তুম ব্যাগ ডেন্স লং কি থিপ পেন রিয়েল লাইফ মানে যুন তু ইলি তুমি থিপ লং আসি কে ক্ল্যাং লা বাং মতে ব্রেক ও আমার কে ইনিং কারং বাং কে চেথানটা উনে ল মানে নিং কারং আনো যে মানে ব্যাং আলং কে থেকে লং আলং কে ইনিং আরং বেলেগ মতে এমে থাং কে থিপে থেংলে ইনিং আরং বেলেগ আমার সে লা বাং কে মানে আফিল বেলেগ ও মানে মানে নিলি বাং কে ইনিং এ কারং নাই কেলা ড্রাম থিপ হ্যালো মানে তারপরে সাই লিখলেম মন আজার কাম লিখলেম ইনিং এ চাপারং বন গেলা ড্রাম কি থিপ হ্যালো মানে এই
1: নাংলি কে কাপড়ে কাপড়ে লং সামি থিপ দুন বম লো আসি নাংলি কোনানি কাছে পাতে দুন সন্দমা
0: ও আপনার সি বাংকে কাছে পাতে দুন বাংকে নিলি দুকে দু সীতামে যন্তু নিলি মিউজিক লং মানে পেনান থিপ থেক পেন ননকে নিলিতা মানে চকলো রাত আংনু চেপাকলাং মিলু পয়সা যা কং আছে লং মতে নিলি তুমি পারফর্ম দুন চেং নিলি তুম লাদাক মেসায়া বিট কনটেস্ট বুদো জয়সিং দলৈ লং সি দো ভলিউম থ্রি নে ভলিউম ফোর নে আলম লবন নিলি নিং দো এদে লাসো হো নিলি তুম পারফর্ম দুন আমার নিলি লং হল মোবাইল পুবম নিলি তোমার জিরো পো তুম দো জন এঞ্জেল ক্রো দো সারিম তেরাং বেস বেসিস ল এঙ্কে নিলি মেহাই দো রেসিম ক্রো এঙ্কে নিলি লাপু সে নিলি তুম চিং রুম সি ডাক চিং ওয়াই ল যে মানে নিলি কে আরন কে কাপড়ে সে তামে মিউজিক লং কে নিলি আরন লাং লাইল আমার সে নিলি ডাক দুন ল নিলি তুম পারফর্ম দুন ল আমার নিলি তুম ফাইনালিস্ট লং আনলি দুন রক ল আমার লাইফ পারফর্ম কাকুরি চেং মানে স্টেজ কার্ডু চেং আগে থে নাই কে নিলি জয়সিং দো লইল ফার্স্ট আলং আমার লাদাখ নিলি তুম কোয়ালিফাই দুন হেদে লবন তামে নিলি তুম সার্টিফিকেট লাহাই তামে নিলি তুম লং পন ল লাপেন লাদেট পেন কে কাপড়ে কাপড়ে আচ্ছা তাই লং তামে পারফর্ম দুন ওল ননসন মনসাম ফেস্টিভ্যাল লং তামে নিলি প্লে দুন লং ল লাপেন কাপড়ে কাপড়ে মানে ননসন ওয়ার্ল্ড মিউজিক ডে সেলিব্রেশন পনন বা কে ওয়াই এফ লং পুস্তামে গোল্ডেন জুবলি হুস্তামে নিলি পারফর্ম ল লাপেন হং জায়া আচ্ছা তাই লং সামে নিলি নিকান হিনি ল পারফর্ম তেন আপেন লাস্ট নিলি 2024 আনি কান বন নিলি তুম ডাক মেসায়া বিট কনটেস্ট বি পন দো আকে হাই এলি তুম ডিমাপুর পেন হালা টেকনিক ডেভেলপমেন্ট বা আলাংলি সার বাং ল আলাংলি সি লাসো কে বাং এঙ্কে লাদাক নিলি তুম আলং কাছে টং মেসেন মেসেন মিউজিশিয়ান তুমি সি চেতং লং ল হেদি নন এন্ড্রেল তেরাং আলাংলি তামে নিলি ফান অডিশন এন সে সি লাসো আ পারফর্ম মানতে নাং আ বিট কনটেস্ট আলং নিলি ফান নাং ইনভাইট পন আজালো আমার নিলি কে হরমু তা হবে এ মেথাং আছে নাম তা হবে সে তামে ইসি নিলি চে মাথা দাম ল আর না মজা কং না পি এসন ল হে কে লাদাক নিলি অডিশন এন ল এঙ্কে অডিশন এনে পান নিলি ফানাং পুলো ফোন কলো নাংলি গে চকলো তো বিশাং ওকে লো টাইমিং কে টাইট ওলো নাংলি নে নাং দুন ভেক নাং পোপো আমার ঠিক ঠিক নিলে তুম দুন ল পারফর্ম দুন ল মে তামে ও লাপেন নিলে তুম ফার্স্ট রানার্স আপ লং দুন লক ল লাপেন বেস্ট গিটারিস্ট তা লং দুন লক ল লাসি লাপু সি নিলে তুম আপর বাং লাপু সি মানে পারফর্ম দুন বম পাদাম বম নো নো পুলয়া
1: মো পেন তাইলি তুম চে থান ল নাংলি সামে থান ল লাসি কে অং দুং তুম কি চিনি নে দে তা হাই
0: কালা
1: চেং পাং রুম নিলি আমা তা চিনি নে চেং পাং রুম সন কো আন্দো নে মাতে লবাং সো চেং পাং রুম লং আর কি কো সন সন নে নিলি চিনি পামে মে বাকা চিনি নে তুম দো তা হাই লা পসি লা চেং পাং রুম লং বাং কে সন কো আন্দো জে কে হাই
0: সোন বাং কে নি কে বেসিক্যালি লাং নাম লো বতে নন মালম আ চেং পাং রুম পেন হাপ্রা চেং পাং রুম কে বেলেগ ও আপ্রাং এ রক এন্ড রোল তুম সি বেসিক কে অং সো রক এন্ড রোল লং বলতে নাং লি টম টমস তামে ফার্স্ট কে দোপো হাই হেড দোপো হে এঙ্কে ফুট কেক দোপো লাদেতে নাংলি স্নেয়ার দোপো টম টম সাবাং আপ্রাং রক এন্ড রোল তুমি কে তিন ডাক প্লাং থম তাই এন্ডেড বা প্লাং

0: লিটামে এণ্ডেৰে তি চামে নন মালম কাই দিন কে এম লা যোনটো টম টমছ বোলো হে টমছ বাং এম হিনি বা কে থম তামে এণ্ডেৰে তি চামে বেচিকেলি কে হিনি বা ইচি এটা এণ্ডেৰে তি তাৰমানে পাংৰুম লাপ লো বোলতে থট ৰক বা দোপো এনেকে চিম্বলছ লাহে এটা দোপো হে লাকে ইমেথেং ওপৰ ল মানে নাং লিজং চি আন চে আছে মানে পাং পঞ্জি আছন কাপ্ৰে কাপ্ৰে তামে নাং লি দাক পাংৰুম পন্থু মেলো মানে এ মানে লিবাংগে চিম্পল ল লাপু এম হাই হেড দোপ কে স্নেয়াৰ দোপ টমছ হিনি দোপ ফ্লোৰ একটা দোপ এনেকে নাংলি চিম্বলছ হিনি দোপ লান মেলো নিলি যোনটো নন কে প্লে বম বাংকে
1: তাতে লা এফং কি থিব লং নাংলি সন ক আনমা কি বি পন লাসে তামে লা এফং কি থিব লং থিপন লাপ নাং পো লাপ লমা মতে পো আপর আপর পেন সি থিপন
0: ইলা বাংকে নিলি নাং থাঞ্জি পতে ডিপেন ল লা বাংকে আলু না লিং ল মানে আ টাইমিং আলু লা পেন হালা দা কে কে এন পন না দিম দো কিছুমান কে জুমে সেন দি কিছুমান কে লা এন পন পে দেত লাতে জুমে সেন জলা সন দা দো আমান লা সো এনসার বাংকে নিলি তানামজি বলতে আলু পেন পেনিচিয়ান পঞ্চত পোলা বাকে
1: আলুন লং সি পাচেতন
0: পাচেতন আং কপ কালাং কালাং
1: মে পেক আন ল তাংতে ইলি তুম চিংকি ল পেন আন কে বন সামে নিলি নাং লি লা বাংসো সাই হিনে বাংকে কমেন্ট তুমি লম পেন তং পাং চেং নি লা বাং চিন নি লাং লাসি নাং লি থান পাচি নি জিম
0: ও কালা লাং নাম ল পোলতে মিউজিক লং নিলি নন পিনিং আন লাং নাম ল পুতে নিং কান ফট রক বাকে দপো সিতামে লাসো লং জিনতু নিলি অ্যাকটিভ কাম কি ক্লেম লাকে নিলি নিং কানে থম বাকসি দলাং মানে আপ্রাঙ্গে নিলি কা চার্লি পুষি আপর বাদাম জইল নিকান হিনি বাকে তা লাপেন বাং থুল নিকানে থম বাংকে নন নিলি পুদামলো পতে নিলি পেনাঙান কন্টেস বাংকে নিলি দুনো এ থেমা নিলি কে নন বাংকে পেনাঙান আর্টিস্ট দইলি তুমল হালা তুমলং সি নিলি কে চেরাব দুনকে অ নন এক্সাম্পল আঙামলো পতে মিরং কি রং পার ইলি তুমি কর্তে হেদে আলাং লি লং সামে নিলি কে চেরাব দুন চেংলো মানে ফার্স্ট প্রজেক্ট নন আলাম বাং লি দাম থু দেরা সনলো হেয়া নিলি হস দুং জং মাথা দাম নিলি তুম জির পোচিং রুম সি দোলা সোহন হেদে লা কাবো নাই চেংলুন ল সামে মেট এটলেট পো লা সোহতা নিলি তুম ড্রামা বিমাতি নিলি গে ফোন লং সি নিলি স্মার্টফোন দো আফোন দা মিও এ স্যামসাং আফোন দো লা সব ফোন পেন সি ওফার লং কানেক্ট পো জির পো তুমাং গিটার দোলো কে মিও রং কি হ্যাঁ সিলুন চাড়ি লিলো মানে হ সনি তুম ব্যান ফর্ম জি পুয়ে আবে হে মোথে লা পু প্লে রা পেট ইনি চে পারং নাং পু চে হ্যাং বম দিতি আমার চে তনচিত জালো আমার কে লা সলুন বনাই চেং পেন নিলি তুম কাপড় কাপড় মিউজিশিয়ান লং সামে নিলি ছেপ দুন বলো নন কাপড় কাপড় প্ল্যাটফর্ম লং তামে বাং ইনভাইট লোতে নিলি তা নাং হ্যাং পন্থে দুন সন সন যাও সো হার্ডলি নিঙ্গানি থম আছে নিলি কমপ্লিটলি মানে অ্যাক্টিভ কাম ক্লেম বম লাপে নন আন তামে ক্লেম বন বম লো হে ইলা ফুল হইয়া
1: মে পে গান তাংতে নাং লি থান ল নাং লি মতে নাং লি তুম লা জের পোপেন চেপাং রুম হত কে নাং লি ফুন বেন সিকি থি পো তাংতে কোসন ল লাগা চেপ্রে কে করতে লা ফুন অলং কি থি পেন ফিজিক্যালি মতে আ চেং বে কালং কি থি কা চেপ্রে কে কোসন
0: ওই লা বাং আ চেপ্রে দাম বাং কে চেপ্রে দাম পে গান আহর মু বাং কে নাং লি ফুন অলং বাং কে ডিজিটাল চজি
1: কালা
0: জিনতু নাং লি লং আহর মু মেন ফিজিক্যাল জং সি থিবলো বলতে নাং লি এনার্জি দা নাং পিনাং জি
1: কালা
0: লাপেন আ ফিল দা লং জি আমি নন লাদাক নাংলি স্মার্টফোন লং থিপ দাম লোক অনলি আসে চল লং আফিল বাং লান লং এল সিতামে লা পেন্সি নিলি কাছি ই আসন হে প্র্যাকটিস ই বম ল সিতামে লা পেন্সি ইম্প্রুভমেন্ট কাছে লং ল সিতামে যোনটু নাংলি আ ফিজিক্যালি থিপ দাম লং বাং কে মোপেন নিলি পম এনার্জি তা নাং প লাপেন নাংলি ইসি ইনিং চেপা রং মতে আফিল চে লং লা সন জালা যা
1: পিকল নাংলি নিংকা রং বাং কে ফিজিক্যালি মতে লা চেং পাং রুম অদং বেন কি থে বাং সে নিংকা রং
0: কালাং লা মসি
1: তাংতে আসে বাং ই কুপসন লান ফুন পেন আসে পেন হালা আ চেং পাং রুম আসে দা কাচে প্রেক লা পসন থেক লং
0: ও কাচে প্রেক বাং কে দুকে দু ওজি আথেমা নরমাল অম এলি তুম লাং নামলো পতে ড্রামস তামে জন্তু ফিজিক্যাল ড্রামস তামে আ চেং মতে লাতা আলং তিনা ড্রামস কা প্রেক আসে কি দু মানে নন রক এন্ড রোল তোমা ড্রাম লেবেলে নন লাং নামলো পলতে পপ পপ রক তুম লেবেলে কেন মানে আই স্নেয়ার লাহাই হেদি মানে আসে মুখা বাং আছে প্রেক দো নন সন ইলেকট্রনিক ড্রাম লেখা প্রেক নসন থাকছি লাই স্মার্টফোন লং সামে কিছুমানা এপস দো নিলি হে রিকমেন্ড পিজি হে রিয়েল ড্রাম বো মেসেন দো পেট বাঙালি হে পেট দো পোতে মেয়ং ছট লস তামে নিলে ফ্রি সি ইউজ বম আঙ্কো সি ড্রাম নি পোটো লাস এপ টা মেসেন লাপেন ইসি ড্রাম এপস দো লাং মানে নন মাছি তেং নি রেম ল নিলি
1: তাংতে মোপেন নাংলি কেথান হর নিলে আর জলং নাংলি জেরপো লং সামে নাংলি কাছে রাব দন দলো পু লাসি কোমানি এবং ফুজং সে নাংলি ফান হুমরি পে নাংছে রাব দন থাপু নাং হাংলান্তে মা নাংলি ফান নাংচর জুলান্তে নাংলি কুপিলত থাক দন জিগে
0: লাবাং মতে নিলি নিঙারং পিগালাম ল তেমা নিলিকে ফার্স্টলি বাংকে নিলিকে

0: tang kapa the da mo ye mo the ni li bang ke music along bang ke ni cha rong si te the gam lo ama si ni li pan yong si ma ne bang phu ma te na ne nang ke ham bang phu do polo te ba bang phi do po same ni li ke kai ke ta welcome lo apor che ton chit lo polo te ni li ke apor chi pidon po na le ya
1: mi pick an lo na li ke the pen anot ka break phan same ke rap don ji phan kai ke same nang li ka chi sik do lo po san si pa chi ni lo tang te puthot arju thalang nang li non kedam tang anke claim lo tema penang anke nang li thip theng don lo lasi muke bang jilang nang li phrang bang ge pila kama tha ke korte
0: non bang lang dam lo pote nili ke non music har muke air ta talang am de bate future along ke kai ke tame ili do wear lo music is a life person hedi
1: kala
0: nili matha dam lo music ke nili ke nili sar se tik ke nili ke otpo lasi nili ke apor chelong pon bom polote nili ke otpon bom po music ta thip pon bom po ning che parong pon bom po la polo jo matha po
1: mi pik an lo tangte hajong pen samen ang li than lo nang li long ke la cheng pangrom asona bang ke nang li me thang long mat ke awelang po lasi nang li phrang bang ko son lo nang li kachin nam ji la son kachi sik do magarte
0: kala kala nili la polo jo mane চেথানাম লো বলতে আদর আদাম আলাম দাদু ক টাঙ্কা কাবি গেছে তন্তে লাহেতা দৌল আমাশি নীলি আজি নিগলু মানে নীলি মিঠাং জুং জুং কাছি বর ই হেদি মানে নীলি তামে চে নাম দে দেখব আমপারকে সবসো ইন্টারেস্টিং আলাম বাঙ্গেলা শোন ল নীলি হেম আতুম বাংকে আনিং দক দে সারবুরা বাংকে ওই লাহাই ফালতু রক লাহাই পশিনাং পুপু সেটা মেয়ে নন ফি বাংকে নিলি পারফর্ম বম ল থেক লং বম লো মাতে দি আমার সি নাং রোদুন ও ও হ্যাঁ আমার সি আপর মেসেন তে চেনাম না নেতা মে না চেরাবদুন পু সে না পু সি নিলি আর জি ওলো মানে কেনাম বোতে মেসেন সি চেনাম জি আসল হে আমার সি মাথা পনল নন নি ক্রেং আলো মালাম তে চেনাম পন পু সি মাথা পন
1: তাতে গরটে নাংলি বাংকে লা চেং পাংরুম কি থিপ বাংকে নাংলি নিহাং পিক লা পসন সি থেক লং ল লা পেন নাংলি মিথাং সামে লা চেং পাংরুম কি থিপ বাংকে কাই কে তা নাংলি নিং দোয়ার তাংতে মো পেন নাংলি থান ল নাংলি তুম জিরপো চে পাংরুম পেন এ লুন জি তামি লুন লুন পোলা সি নাংলি হালা সো হত বাংকে নাংলি চেং কি থিপ দুন চট লা পুমা নাংলি কাপ্রে কাপ্রে কা সাইজ তামি চেরাপ দুন চুল
0: নন আলাম বাংগেলা সন ল নীলি হলা সুহুত মাংকে অনলি চেং থিপ চটপু আবাং কালি লহে মানে নন আবাংকে মিউজিক আর জুপন বমাত মিউজিক আলং কবে পি আর টেস্ট কি পি মাতে কবে পি সি কে কে জক দুন মাতে অনলি চেং থিপ চটলে কে জুমি কালি মাতে দে নসন গিটার আছে কিবোর্ড আছে মা বেস আছে লসন সংস্থা আছে মে নিলি তুম হলা সুহুত কা বন্ডা বনা লুন আলং তামে নিলি তুম চেজা চেজা মাতে লসন ক্লেম দি মেসেন পো লসন ক্লেম নতে লসন জুমি ও পো পো লাসন বাংকে নিরি তামে ইসিয়া রোল দলো হে পারে নিলি তোমা জোর পোল রং রং পি সাং হো কোমল সিং রং পি রং গিটারিস আলং লিস তামে লাসো মেলুদি গি পি পন না দাক লাসন জমি সেন পো পু লাসন ইনুর আসাব পু মানে চেথান আসন দ হে আমার সে লাসন সে লুন বনাই বাং পা জুমি পন আসন দ হে মানে থেকলং লোতে রাধা তুম দা নিং দক ওলো আলুন থা লাসন সে নিলি তুম সেমার পন বন্দা পন লাসি নিলি বাংকে নন বাংকে চেং ইথিপ চরে কালি ল চেং দা থিপ ল সিতামে লুন কা বনাই মিউজিক আলং আন চেং থিপ দন সামে অদন বমলো নফং দেংলা ইয়া
1: নালিলা মিউজিক আহেন বাংকে নালি নিং হ্যাং পিক লো অপট লাসে কমার নিয়া করতে ইঞ্জির তুম জং সি কাচার লিমি মতে মিউজিক আহেন আনিং কে হ্যাং তুম নালি ফান এ বিদি সরে নাং চর জু প্লন্তে নালি কপি থান পাচি নি দুনজি
0: আপরাং সি বাংকে লালো নিলি থেগু পুচি পুদাম দে হে মুঠতে নীলিকে থেক আনা বাংকে কেচে থানি ফানকে নীলি কাইকে তাইনি হ্যাংল মানে নীলিকে চার্লি পন লং আন আসন মাতে কাছি নি পন লসন আন বাংকে নীলি তামে কেচে থানি ফানি হ্যাংল কো বা নীলি তামে নন তা চার্লি পন বম না আনসে কে পাং তুই যে ফানসি মাথা পন লসন
1: পেনং আন আদিম কে নালি পারফর্ম দুনল মাতে থিপ দুনল যে পাকলাং দুনল বলাসি নালে এ কোনানে হেলোউইন আদিম আসন মাতে লিতুম কার্বিয়াং লং পেনং তান আসাম পেনং তান পসন নালি গিথিপ দুন লাপসন দুলম
0: নন আমাতকে আহকালাম মাঙ্গেল আসন ল নীলি আকে হেলু আন মাঙ্গেলি দুন দেলা সীতামে নীলি ফানাং হাং মাং দুদল নন সন ডিমাপুরা লং কনটেস্ট দুজি নাসি কর্টে নাং দুন থা আমাত আকে হেলু বাঙ্কে নীলি সবসো শিক্ষাক চে মানে আপর বাং চিতনতে চাটিতে
1: কালা
0: নীলি তা সাই তা চকলেম বম দা কার্বিং লং কালি দেরামার হ্যাঁ আপর বাং সবসো দূরে চেটিতি সীতামে নীলি বর ইদুন উড়িতি

0: ta che tono de ti amar pinier ni ansta meni li akang tu mane helu o an mang li don de la
1: oh
0: eh la pu jo sita me di phukar biang long an area ke ni li pena na show ke thi ana thiblo he am par ke mane invitation na kori basically ni li contest ke damu e mane band bena invite a son non hala non li tum chithang klong lo ras lakshmi bora baidu alang lista me ni li panang cho phala prang ke he mane alang li tum band ke form fia prang prang ni li panang phalo mane li da por se ton te de আমার নিলি তোমরা পুসার ইম আলাংলি কে কার বেংলং এর টপ ড্রামার ল আলাংলি কে আজাদ লুন্স তামে মেটেল না থিবল আজাদ থিবল মাটি দে তো আলাংলি তুম সি আদা কা এঙ্গেজ জোন আমন সি পিনিয়ার নি আলাংলি তুম স্মুথলি বেন্দাম বম ল সলা সোনা থাক সামে নিলি ফান বেলেক জির পোসম তামে নাচু ফাফালো সামে নিলি তা পর সে তন্তে বা নিলি তামে কন্টেস লং বাঙ্কে মোবেন পুবম সন লুন চিং সে গলুন হাই বাঙ্কে নিলি অট উ আহেলা নাসন মানে নিলি লং হরমু আবে দেরা পড়লো হ্যাঁ ইস্তামে কাপড়ে গান নাকে থি বম ঠেং বম নাসন লাইয়া
1: এলি তুম পেনা আনি চেথান পন লং লো নাংলি লা চেং পাংরম কি থিবালা মুকে পেনা আনকে থান ল লাসি নাংলি লাপ আনকে থেক নাংলি নিং কে হ্যাং নাংলি ফান কুমানি নিং গা পারং দুন মতে নাংলি কুমানি ফান কে থেক দুন লং পেন নিং কি রুং দুন লাব সন দুম
0: আপনার সিক না নিং কি রুং বাঙ্গে দুল মানে নিলি ফান পেনা আন মিউজিশিয়ান তুম নিলি ফান নাং পু পু হ্যাঁ নন ফুনিং ডিং আলাংলি তামে নিলি ফান নাং পু ল মিশন কো ক্রেম বম বইয়া হ্যাঁ লাসন সি রক রাখস তামে পু আলাং লিস তামে নিলি ফান নিলি মানে ব্যাক স্টেজ হই দো তারা লাংস থি বম কে নিলি গ্রম থিপিং মাতি পানুং কু সিস্টেম ল হেজা আমাত নিলি চেত ক স্টেজ তাং এডভান্স সুন তু গমা পু পেনে ইয়াল ও না থাকলো দেল নিলি কে চাও তো কমিশন থাং তিলো থাং মি পিলো না লাসন সি হেদি মানে নিং চে থেপন ব মানে নিলি তা ইনস্পায়ার কে আলাং লি তুম ভানবো মানে কার্বিং লং কে মিউজিশিয়ান কে আলাং লি তুম হেলো কে বানাই নাই ল আপেন মেনলি কে নিলি দানিয়েল ইং তি আলাং লি কে হাই নন পিনিয়ার নি আলাং লি আমি দা সিতামে কাইকে তা দুজি হে আলাং সামি না থান পন ও নিলি ফান হেদে মিউজিক লং লসন সন সি ও নাই জি পা টাইট নাই জি লসন হে আমাসি লহাই ল নিলি ফান নিং না পারে মতে নিং না পারং পারে নিং না পাথে পন আসন ল
1: যা এ তাংতে মহেজং নাংলি পুসন থাক থাক সি নাংলি হেম কে সার বাংকে নাংলি ফান লা চেং পাংরুম কি থিবা হিন কে আনি হাং হে আফরাং কে পু লাসি নাংলি হেম আকে সার সন থাক থাক পাবলিক আ তুম নাংলি ফান আংকে থেক লং পেনা বাংকে কো পুসন ল
0: আপ্রাং সি বাংকে নিলি কেচে থেক নাম লং আলাম ল হে জং জং এ মানে ফার্স্টলি বাকে নিলি গে ক্রম থেপিং মতে স্টেজ আলু দাম পনাং লাং প্রং নাংলাং প্রং উঠি আমার লাসন কসন নে হে লাবাং সিতা রারা তুমবাং নিলি ফান ভিজিবল ও মানে নাং থেক লং প্লট ইতি আর লেন সর লেন ইয়ং বয়া হে আমার সে রাত তুম তাহেরি প্রোগ্রাম তাহের তামে হ্যান্ডশেক নাই চুপি পয় একদম আনি মেচে পারাং ও বেসিক্যালি গে নিলি লসন নসন চার্চ প্রোগ্রাম আসন বা নিলি ফান হালা দা দায়িত্বর ফিফটি ইয়ার্স এনুয়েল লসন হেদে গোল্ডেন জুবলি কিবি লসন সন্স তামে নিলি থ্রি ডেজ টু নাইটস লসন সন্স তামে নিলি দোক পো লসন থিপো হ্যাঁ আমার আপেং নাং পিও লাপেন নিং নাং চারং দু নৌ আমার নিলি তা নিজিং সামু ও আংকে লসন ল পারফরমেন্স করি তা মেসেন তি থিপল হ্যাঁ আমার সি নিলি ফান কাইকে তা মানে মনির তুমা আনি না রং ওপেন ওয়েলকাম সি দো কাইকে তা এই লাপো যা
1: মে পিক আনলো তাংতে এলি তুম পেনা আনকে নাংলি কেকলেমা সায়াম মোলাম চে থান পলং ল তাংতে কিজুত সি নাংলি থান বাচিনি ইক থা নাংলি আজন থাক থাক কচারলি নিং কে হাং তুম ফান বা মিউজিক হিন দেট লাপুকালি ল কাপড়ে কাপড়ে গাছাই হিন সামে কাচারলি নিং কে হাং তুম ফান নাংলি কুপি থান পাচিনি দু নিংতুং পিনি এলি তুম কাচিং কি কাছে থানা লং পেন আনুত কাপড়ে কাপা নাংলি কুপি ল বিদি সরে কিপি কাং তুং কে
0: আপ্রাং শিবাং এল ল আজাদা হিন আক্রং নালে তুম চার্লি পোলতে চার্লি দুন পা মেনাং প লাপেন কাচারলি কে ইংতো নাংনে লাপেন লসন থাক থাক সি নাংলি জং সি চার্লি পনলু পোলতে মো আনি সি রাধা ফান তামে নাংলি চা পন লং প থান পন লং প মাতে পাকলাং পন লং প লাপেন লসর লগত নাংলি লং মনিত সামে কাইকে তামে না আর্জাব দুন প নাংলি লং কাইকে তামে মনির আ সাপোর্ট মাতে রাত আ সাপোর্ট কাং হন তামে লং পন প লালয় নিলি থান পঞ্চি কে
1: চোরপার লগতে নাংলি থান পাচি নি থাকা পথ তাংতে পিনি এলি তুম কাচিং কি চেথান বাংকে পেনা আনকে লে ল লাসি কে চেথান কে লে দাম দে আনা বাংকে মর্নি কাপ্রেক লে এলি তুম চিং কি চেথান থুলো নাং পিনিয়ে বাংকে আপর কে চকলো লবসান সি নিলি থাকলং লাসি চোরলো নাংলি নিলি তুম কাচো ফা তেং পেন কেবাং পেন নাংলি আসন আসন চেং পাংরুম কি থিপ আপথাক থান পাকলার কাং পট লাসি মুনাংলি ফ্রাং সামে আনসোসে ক্লাইমে দামে আনসোসে কি থিপ দুন থেক চি আফান সামে নিলি তুম আহিন পেন আর নাম ফারো লং পেন সামে হিরজুমে নাহাং বিদুন ল লাসি মো নাংলি ফ্রাং সামে ক্লাইমে দামে ফানসি কাইকে তা হিরজুমে কে দল
0: চলো ল
1: লাসি পিনি লিতুম চিং

0: chế thana bang ke lapo anching ki pen le rip ik check lo na kardam
1: lapo na porna li tum o wie jai me gang deng along rahul tokbi alang li ki inu drummer lapen hut bang phu founder te ron atumang bang chi hut chi pod rj long tang lo lake akashwani dipu adunthu alam jir rj xena কেথেক স্যার আরে সোনিম সো আতুম কে ক্লেম নাং চিয়াং হর পুথাং জনস ইংটি কথার কে থানা লামজির আর জি ইকসেনা
2: রেসপন্সিবিলিটি অব লিটারেট কার্বি ইউথ টুয়ার্ড সোসাইটি কার্বি আলাম পেন কে টক কে লাং কে ঠেক কার্বি আরি সোনিম সো আতুম রং রূপ আং বং কে ক্লেম পর নাং জি আং হর লিটারেট লাপেন এডুকেটেড পুকে ইংলিশ আলাম আমেন চে টক ঠেক জয় কে আকিডো টক ঠেক লাপেন কিতাব চেরসো চেরসা পড়হে ঠেক আটুম আফানকে লিটারেট পুসি লাখা দেত লিটারেট আমনিত কে আট আদুর মে ও লাপেন লাম কাম ঠেক ও নাংজি লাপুকালি সেটা এজুকেটেড পুলোতে কে টক কে লাং ঠেক চট নাংজি লাপুকালি এজুকেটেড আমনিত কে লাম কাম তা ঠেক ও নাংজি লাপেন আট আদুর তা মেসেন নাংজি পিনি ইলি কাচেথান নাংজি আফ্রাংসি কে টক কেলাং চেরসো ভেট সেটা কে ঠেক আতুম আং হর আলাম ইলি কার্বি কারবাক আসো আতুম আং বং কে টক কেলাং কে ঠেক আতুম অং এডেট কে টক কেলাং কাচারলি আহেম আরং তিন তা দো নাংজি সেটা আরং কে অং আতুম কে স্কুল আহেম কাবে আতুম দো ওলাং স্কুল আহেম লে দো সেটা মাস্টর কাবে আকো মাস্টর দাম দে দেট আ স্কুল দো ও পুসি আর্জুলং সেটা নন আহুত কে কেটক কেলাং ঠেক ঠে তে পিরথে চবচে দুন ঠেক ঠে বাং কোনা মানা আসো এচো বেই দেট টাংলু কেটক কেলাং কে ঠেক ঠে পেন আজক সরকার ইলিটুম আফান আবার সাই এ কে পি আন্তা কে এন দুন ঠেক ঠে আতুম সি কে অং কোনা মানা আসো আতুম এফান একাচো বেই আন্তা ইলি চেচিনি নেসি বিহা আমহাজন আতুম আলং চেপাজির পো দুনসি লংলে ফেলাং চেজর দুন রং লাসন তাদু তাংতে ইলি কার্বি রিসো নিমসো কেটক কেলাং কেঠেক আতুম আন কেটক কেলাং কেঠেক পেট জি আফান সরকার আফান চোলাং ফ্রং চট তে চক জিমা এনিং লে হাং তে চেরসো কেটক কেলাং কেঠেক জি আফান কে স্কুল দুন টেং এই সেতানাং নি আলাম ঠুকে আহক তেমা কেটক কেলাং লে কাচার লি জি পুলোতে স্কুল সেটা হেম সেটা একে থান আবাং দোনাংজি লাপোটসি ইলি কার্বি আরি সোনিমসো কেটক কেলাং কেঠেক আতুম এ হেম কাম নাংকে ক্লেম দুন আতুম লাপেন টেবক তেরেই কেডো কেটক কেলাং কেঠেক ঠে আতুম আফান আপর দো আলিং কেটক কেলাং থান নাংজি সরকার আতুম স্কুল পাংনি ডেট সিনাং পুরা চোলাং ফ্রং নাংনিলু জংসি স্কুল পাংনি নাংজি আনতে ইলি মেথাং লে কেথুর মাসিলু লাকে ইলি কেটক কেলাং কেঠেক আতুম আং হরলু আদম থু আবাং কে লাপুহেলু ইলি তুম আডেট কে রাত আতুম সি কাচারি আডেট লাপট সি ডেট কে মেসেন জি তাংতে রাত আতুম লো পরহে ঠেক পেট নাংজি লাপেন ঠেক সের এজুকেটেড নাংজি কেটক কেলাং ঠেক ঠেপিন তা ঠেক রেসেট চেপ্লাং ঠেক সন ঠেক রেসেট আতুম আফান ঠেক রেসেট পু পু উন কেটক কেলাং লে ঠেক থু ঠে দেট সেটা রাত আতুম কেটক কেলাং ঠেক ঠে পিন সেটা ঠেক রেসেট কাপাচে প্লাং জি পুলোতে আলাংলি তুম আংনো কিতাব কে মে পড়হেরা পারজু ও নাংজি আকবর পুয়ারেচো মন্ত্রী আতুম কিতাব কাপড় হে কার্জু দুন পেনসি আমেথাং আকে ঠেক কে রে চেপে অং ঠেকলো লাপটসি আবার সাই এনরা ক্লোক্লার তৎফ্রং আলং সেটা কিতাব কে মে লাপেন সরকার কে এন পন কাম আং ডেং হে হে পড়হেরা কে ঠেক ঠে আতুম আফান ইলি থান পাচিনি নাংজি কেমেসেন আমুনিত আতুম আফান কে যা আবাং কাংবাই ঠেক জি আফান তা কিতাব কে মে পেন লাংরা থান নাংজি আদুন থু কে লাহেলু কার্বি আতুম তা আসাহস কে দো পেন আঠেকে ফেরি রেপিন পেন এ মাহাং ক্লার চেন পেন ইংফুন চেপে কেং সেট পেন কোনা মানা আসো আতুম আংনো লাপেন কার্বি আতুম আংবং

0: seta ahok lapen mesen alam kaning je thekji lapen mesen akam ke klem thekji apan emethang ajat lapen ke plan ke phi alam chechini veknangji la ka chechini thekji apan ili ke tok ke lang ke thek atum ang hor theu ke thek the det atum angno science alam history alam lapen emethang amusera chehir nangji jat akhei seta emethang amusera chechini ne atum ke amethang akhei apan aman chepi thekthei emethang akhei apan aman chepi thekthete kheiching thur thekthei lasi bharat ke do arjo atum ke ninkan pharu aphrang pen amethang amusera chingthum si arjo somas pu amei pi pangnilu bangso amei non anta dobom lang monit atum akhei tinta arnam asu pu atheke bali ten hikreng ke thero tai po pina thero ke kaita arechu ave atai po si ke do
1: lapana pornalitum john singh ti ka thar ke thanalam jir archi glong tanglo lake akashwani dipu নাংলিটুম জাইমে কার্জুলং বমলাকে আকাশবাণী ডিফু স্টেশন আলং প্যান ননাডুন্থু লুন চেতো আং ডেং আলং প্যান আফ্রাংসি আলুন আর্জিক সেনাং কার্বি কালচারেল সোসাইটি আটুম কিলোন আলুন আলুন আলামথে কিলি কিলি কার্বি লাংপি

নাংহুমরি ইকতামি মোবাইল পেঞ্জং সি চিংকি ইকচি পুলতে মোবাইল নম্বর কে 9476880085 লাপেন 9101008242 হেনলো।

লাকে আকাশবাণী ডিফু জয়মে কে বাংলা কে এফএম প্যানেল অংপেন মেগা হার্স ফারো ইসিরাটক বরাসির কে লাপে নিউজ অন এআইআর মোবাইল অ্যাপস লংপেনটা আকাশবাণী ডিফু স্টেশনে জয়মেক নাংলিতুম আর জুলং একজি ননাডুন্থু কার্বিলুন চেঠাক আং দেং আলংপেন আফ্রাংসি আলুন আর জি এক সেনাং স্যামসন ইংটি লাপেন আলকায়াগনিক কেলুন আলুন আলুন আলামথে সামি মেট আংরং

লাগে আকাশবাণী ডিপু জয়মেকে বাংলাকে এফ এম প্যানালং প্যান মেগাহার্স ফারো ইসিরাট বরাসুর ক্যাপ লাপেন নিউজ অন এআইআর মোবাইল অ্যাপসালং প্যান টানাং লিতুম জয়মেক আর জি লংজি নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই সির ক্যাপরা মিনিট ক্রেপ পর চকটাংল লসিন আদুন্থু হিন্দি ডেটলং রিচিং হনালুন আং ডেঙালং প্যান আফ্রাংসি আলুন আর জি সেনাং মোহাম্মদ রফি কিলোনালুন আলুনালামথে টাকাত বটন কি আর্জিক সেনাং লাবাংস আলুন

লাপানা পর্ণালিতু মুকেশ কিলুন আলুন আর্যিক লং তাংল আরুন্ধ আলুন আর্যিক সেনাং মোহাম্মদ রফি কিলুন আলুন আলুন আলাম থে হামনে সুনা থা এক হে ভারত পালুন আর্যিক সেনাং লাবাংস আলুন।

আসর আমেন কে লবঙ্গলতা বড়ুয়া আহেম কে নগাঁও আহিঠি আলম আমাত লাতুম ও সোমার পিনসো বাংপ্লি লাপেন আরলোসো বাহিনী আলং লিতুম আমেন পাওয়ান সিং ইংটি তপন সিং ইংটি অজয় সিং ইংটি নুকুল সিং ইংটি রানী ইংটিপি লাপেন বিউটি ইংটিপি আসার বড়া আমেন কার্লিটাং ঠেঙ্কুর সিং ইংটি লাপেন আসার পি আমেন কার্লিটাং রুট মাধাবী তিমুপি সীতা আফি কে কাজির তিমুপি পুষি আমেন ইরপন্ড কার্বি আখাই আকোপাই কেলাং নো আসন্দ আলাংলি শ্যামসন সিং ইংটি ফারুক্রি সিরকেপ রা ফ্রিকেপ রা নারকেপ আনিকান থাং থাং আচিক্লু ইংকয়রা সিরকেপ আর্নি আরং চিবাই জুইলু আরং কাচিবাই আহুত কে আর্টা নিংকান থংকেপ রা নারকেপ আনবেলা শ্যামসন সিং ইংটি লো কচারলি দুন কিচেং কে গোলাঘাট মিশন স্কুল বাংসো আই স্কুল আলং পেন আলাংলি আনিং কেরে আজক মেসেন পেন মেট্রিক স্কলারশিপ চেপালং দুনলু লাসন সি আলাংলি মেট্রিকুলেটস আংডেং কে গোলাঘাট বেচ বড়ুয়া হাই স্কুল গোলাঘাট পেনসি চেপা উনলু বাংসো আফি আলাংলি গুয়াহাটি কটন কলেজ আলংসি চার্লি দুনথুলু বনসিতা টাংকা মাহা কাদুরে আজক আলাংলি গ্রেজুয়েট আংডেং কে চেপাটাং উন এ দেটলু সীতা আফি আলাংলি ফারুক্রি সিরকেপরা থংকেপরা কেথম আনিংকান বাংলাদেশ মুরারি চান কলেজ আলং চার্লি দুনথুসি হাদাক পেন সি বিএ আংডেং চেপা উনলু বিএ পাস ডেট পেন পুথত ফারুক্রি সিরকেপরা থংকেপরা ফ্লি আনিংকান আলাংলি এডুকেশন ডিপার্টমেন্ট আলং সাব ইন্সপেক্টর অব স্কুল আশাকুরি ক্লেম দুন ফিরলো আলাংলি হেনলো কার্বি আং বং পেন অফিসার কেমান চেং আবাং ফু আলাংলি অফিসার মানডেট পেন কার্বি আংলং আদাং থে বি হুমরি দামসি পিনাং আন আদিম কে প্রাইমারি স্কুল ইংপু পনলো হালাসো আহুত আলাংলি কার্বি মিডিয়াম স্কুল তা কাংপু পঞ্জি আফান ভর ই পনলো পন্তা আসাপসো কাশিক স্যাক দোচেত আজক আলাংলি কাহেমান আমাং প্লেং উন এ দেটলু খাই কাচিং হন লাপেন মেথাং কার্বি আলাম কাচিং হন আজক আংজির বাসাপি ইংটিপি লাপেন আসার বুড়া হেঙ্কুর সিং ইংটি আকেরা পেন আলাংলি পিনাং আন কার্বি এলিমেন্টারি টেক্সটবুক টক্সি পাকলাং পনলু লাহাই আকিতাব কে কালাখা কিতাব তোমো পুরু লাপেন ওপি আকিতাব হ্যাঁ হুই হেনলু শ্যামসন সিং ইংটি আলাংলি কার্বি আখাই কার্বি আলাম কাছিং হন চটকালি কার্বি লংরি লংপাতা কাছিং হন থেকটিক আবাংফু মিথাং কার্বি লংরি দুনাংজি পু কামাথা কাপাং চিং আংবং আলাংলি তা ইনুরলু আলাংলি কে কার্বি লংরি মাতে কার্বি আংলং ডিস্ট্রিক্ট আমাহাং কাপা হাচি আবাংফুলু লসনসি ফারুক্রি সিরকেবরা ফ্লিকেবনিকান পেন আলাংলি জাপনসি আসাম আগুয়ারনর আরিদেং আফং আফং কার্বি আলংরি সেপারেট ডিস্ট্রিক্ট কেহাং আফুথাক পিনপুর আলু পাজির পনলু লাপেন কে ফারুক্রি সিরকেবরা ফ্লিকেবরা ট্রক আনিংকান নগাঁও ডিস্ট্রিক্ট কঠালগুড়ি আলং কার্বি আংলং কেথেক কেরে আকার্বি লাপেন লিন্দকপো হাবে পিনপো দো আন পাচিংরুম সি সেপারেট ডিস্ট্রিক্ট মতে কার্বি আজিলা কাছে হাংজি আফান বাংসো আর্নি কার্বি দরবার সেং পনলু শ্যামসন সিং ইংটিতা মেথাং আশাকুরি চেথান পেট সি হালাসো আমাই আলং চেতং দুনলু আলাংলি কার্বি আদরবার কিচেং সি আকং চুম বাংলু কার্বি আদরবার সেংদেত আফি আলাংলি পেন জাপন সি কার্বি লংরি কেহাং বাংচেং পনলু শ্যামসন সিং ইংটি লাপেন আরি সাংহো আতুম কাছেপাদু ক্রুব আজয়নি ফারুক্রি সিরকেপরা ফোকেপরা ইসি আনিংকান ফাইকুনি আচিক্লো নিফাই ক্রেট্রক্সি নিমে আর্নি কার্বি লংরি মাহাং হাচিলু শ্যামসন সিং ইংটি আলাংলি রেংটিক কার্বি আখাই আফান কিক্লেম কাছেপাদুক আসাই আমো পিনি কার্বি আতুম কার্বি আংলং ডিস্ট্রিক্ট পু আনকে চিপুলংলু লাপেন রেংডক রেং নিপেন দোলংলু আলাংলি কার্বি আংবং ইনুত খাই আমেলুর নাংচেমানসি পিনি কার্বি লংরি আদাং থেপি পাথে আং পনলু পীরথে সিনিং রুরেটিক কার্বি আখাই আলং আলাংলি কে ক্লেম কে দাম আকাম আমো আংথেক কাই তা বীর উন এ লাপেন তেংনে উন এ

লাপানা পর্ণালিতুম টিবা আখাই তুম আলুন জির ডিজেন আপসি কিলন আলুন আর জুইক লং টাংল আদুন্থ আলুন আর জুইক সেনাং আসাম আসামি সাখাই আলুন জির জুবিন গাট কিলন আলুন আলুন আলামথে আহে বা নাহে টুপনি পালন আর জুইক সেনাং লাবাংসা আলুন

0: লাকে আকাশবাণী ডিপু নন স্টুডিও ঘুরে আপর পর ফাই ক্রেসি আপর চক টাংলো লাসিন নাদুনথু নিংলো আলামথে আংডেং আলং পেন লিলি তেরন পি আনিংলো আলামথে আর জি সেনা
1: কারডম নেলিমেন কে সাংপি লিলি তেরন পি রেডিও পেনাজক সে ইলিতুম চিচি নে তামে কাদক ওয়ে কার্বি আতুম এ চেথান চিমুম লং নীলি কুপিমা নীলি নিং গামা থাজা থান তেকাং লং কু সন সন সি আহা বিহে কো পেন লান গাছার পি ইউ কার্বি আং লং কেদু কার্বি রাত পেন কেদু লং কার্বি খে কাপি চুঞ্জি ফান কে ক্লেম চেথান লং প নীলি নিং রং ও লো রেডিও ডিপার্টমেন্ট রেডিও প্রোগ্রাম পেন্তা ইতুম কার্বি খে চালি দু নাই লাসো পেনা জক তাই লিতু মানে কচালি দু নাই দো আথে

0: radio program lo pulote anivang ta akimia program do ladak pen itum ka charli nei do ekethana teng pen itum da kamatha kamun thi ka chelar nei ta do apot non efrang antala ansu se radio program la ansu se ason ason a department ason ason a khai ason ason a kam ajam pen ajok karbi a khai phan ka che than ka chimum ason si kadok weta itum karbi a khai ituma society ka pe media phan la radio program la government of india itum phan nang pe pod nil ta chorolo ansu se ason si polang facilities ke long ye phan la ansu se thedung project pen jo radio program pen na jokta karbiang long karbia khe ka ching thu thek je phansi nili ning hang lo la son si e ni ning ta che thelo kardo
1: la pona pona li tu lili teron pia ning ar lo alam the rj glong tang lo la ke akashwani dipu nonadun thu so ar lo asyang tong ang denga long pen কিমু কাটিকিয়া ফুথা লনিকা রংফারপি লাপেন হুটবাংফি হুনমিলি ক্রোপিয়া তুমাংবং চিহুত চিপুত আর্জিক সেনা
2: আপ্রাং সি রেডিও কার্যুকে দো আনারা ফানসিতামে নিলিহীন পেন কার্ডম পাজে রেগল পিনি লাদাক স্টুডিও লং কাচো ফাপন লাকে ইনুত কিমু কাটিকি মতে মাশরুম কালটিভেশন আনাথু কাটিকি বেড়াবং ফি সংপিলুনিকা রং ফারপি ফানসি চোফা পেন আলং লি কনসি কিমু কাটিকি মাপু আলাম কচিনি জিয়া ফানসি চিসিক পন লোলাসি আলং লি পেনলাম থেচার জুজিয়া প্রাং আপ্রাং সি আলং লি ফান আকাশবাণী দিফুয়া হিন পেন সুরি সুরিয়া কার্ডম পাজিয়ারিগল কার্ডম
3: কার্ডম নিলি হিন পেন তা
2: সংতে নাংলি পেন আপ্রাং সি কচিনি পন কাংটুং আলাম কে লাপু হেন ল নাংলি কমেন টু পেন সি কিমু কাটিকি আনাটকে কপাংচেং দনিক ল
3: নিলি কিমু কাটিকি কে 2023 আনিং কানমেন সি কপাংচেং ই
2: তাংতে লা কিমু কাটিকি লা সো ট্রেনিং নাংলি কোনানি কে এন্ডন ল পুসন তা দোমা
3: দো নিলি টু কিমু কাটিকি হে দে ইসে হালা সায়েন্স সেন্টার লং মেন কৃষি বিজ্ঞান কেন্দ্র লা সো দিম সি নিলি টু কাচারলি দুন ধাদাক ট্রেনিং
2: লাসো ট্রেনিং বাং কেন লিখো না ল ডাক কার্বিয়াং লং মা মাতে কার্বিয়াং লং পেন আংটান
3: কার্বিয়াং লং আলং তা নিলি তুম চারি দুন ল লাপেন গুয়াহাটি রং সুপি লং তা নিলি তুম চারি দামিক ল ট্রেনিং দৌনিক হাদাক তা
2: তান্তে ট্রেনিং কে চিকলু জনক আনা ফান্সি হাদাক বাং এনাং থানিক ল
3: হালা ডাকে নিনি নিথপ লাসন সে নিলি তুম হানাং থানিক
2: তাংতে নাং লিহারা ডাক পেন আর ট্রেনিং দুন এট পেন দং লা ডাক কিমু কাটিকি বাংকে কাপাং চেং দুন লাসন লমা
3: লাসন লো নে তুম হালা ডাক ট্রেনিং দুন পাপ্রাং লো লা পেন হেম বাং তা মিন কাচি সিক লো জে কোসন সি কিমু কাপাং রেগ নাই মা কাটিকি নাই মা নিলি তুম জে সিক লো হে
2: তাংতে লা নাং লি কিমু কাটিকি বাংকে নাং লি নুবে জং জং মা মতে লা পু আ গ্রুপমেন লা পু সন তং কাটিকি দ নিক লো
3: নিলি তুম নন বাংকে জুং জুং বাংকালি মিন ইসি গ্রুপ চেসেং সিনিলি তুম মিন কাটিকি ফান কাবর ইলো কাটিকি ফানিলি তুম চিং ওয়াইস লো চিসি গিক লো হে লালো
2: তে বাংকো আন বাগ নলি তুম নন মানে আ গ্রুপ আলং বাংকো আন বাগ দোল
3: নিলি তুম নন আ গ্রুপ লং কে বাংক্রে সি দো
2: বাংক্রে সি সি নন তুম চেরাবো
3: চেরাবো নিলি তুম
2: তাংতে নাংলি লা কিমু কাটিকি লা সোলা মাপু থাক বাং পু থানজির পেন থানিক জিমা কোসন সি মানে কিমু বাং কাটিকি নাং জিমা মাসো পুথাক বাং হে
3: লা বাং কে ইলিতুম হেমলং কিমু টিকি জি পুলো তাং তে পেনে ফার্স্ট বাং কে সকপুন আকিমু তা টিকি মে ইলিতুম লা পেন লা সন কাটিকি নেং বাং কে লা লো সকপুন আকিমু তা মে লা পেন লা ইলি কার্ডবোর্ড মতে লা সন কফি গ্রাউন্ড লা হাই পে আ বস্তু পেন তা ইলি ইউজ মে লাপেন ফার্স্ট বাংকে লা ইলিটুম সকপুন বাংকে আনুটিন সিতামে হেমলং দোপেট পে লাসি ইসি বাংকে কিনাম দাম তা নাংক লাসি লা সকপুন বাং ফার্স্ট বাং চেরেডি পাপ্রাং নাই লাপেন লা দেট পেন ও তাং কি বিয়া দিম বাং লিটুম হেমলং সিতামে ইসি আইরিয়া বাং মিন সাফা ও নং জি সাজির ও নং পো মিন ইং সামো এ লাপেন গরমো এ আদিম নাংজি ইসি আনপেন লা ফেলাং হেম বাংকে ইসি

পার্সাই মেসেন্দো আথেমা ফেলাং বাংকে যে ডাইরেক্ট মিন আর নি দা সো এ লা সো পট বাংসে লো আর লো বাংকে নেট আসন সিস্টামে হিং পোনাংজি পেন লা কিমু জংসে সালাম পো বনাই পো পোলোতাং তে আশোকপুর ডাইরেক্ট বাংকে বনাই নো ফার্স্ট কে ইলিতুম লা কিমু বাং ইংথানাংজি লাতা মিন পাদিং ও থাহেনো পাঠিতা পাঠি ও থাহেনো মিন লা ইসি ফাইভ মাটে টেন সেন্টিমিটার আপিসান বাক এলিতুম ইংথানাং জি লাদা নোকেক পেনা চো নোপাক পেনা চো ইংথান রেসেপশন ইংথানাং পো পেন ইসি বিও নাং পো একটা জায়গা বিও নাং পো এংকে লা রেডি টাংলেট লোটাং তে লা বাং বল নাং জি এঝাক তুমবাংকে বল বেদে তামে তামে এঝাক তুমবাংকে কে বল পেনসি কাবো নাই নাই সকপুনা এঙ্গে নিলি তুমবাংকে সকপুনা বাংকে কে চেংসি কে উপ নাং পো কি উপ নাই বাংকে লা বাংকে মিনিট প্লিকেবরা ফো মাতে ট্রকেব লান বাকে উপ নাং জি আঠেমা লা আন উপ এ পোলোটাং তে হাল আরলো সকপুন লা আরলো আক্রক আরলো সিতামে হালা কেসমান আং কি আসন দোকক তাহাই লাসি লাসো আং কি আই হুই বাং পাঠি ফানসে লা আন আবাংকে আমিনিট কে নাং ককলো লা পেন্ডেট কে আশোক পুক বাং লা আন ইলিতুম উপ এট লো পোলো তাং তে ওলাই থু নাং পো ওলাই নাং পো লা ডেট পেন লো তাং তে ইসি তার আসন লং সি ইলিতুম সাং যাই নাং পো লা পেন পাখ্রেঙো এ লা পেন পাচামো ই ডেট নাং পো আশোক পুনা বাংকে মেন আসাব সো ক্রেং সি সি আন কে নাং পো লা পেন্ডেন লোতাং তে লা কি থাবিয়া ফান পুলোতাং তে বজার মাতে হিঠিয়া লং কে লং পো প্লাস্টিক লো পলিথিন লাসন আবাংতা ইলিতুম ইউজ মে লা পেন ইসি কার্টুন মাতে লা আকাং দুক আবস্তু প্লাস্টিক আসম লো লাসন দা ইউজ মে লাদাখ বাংকে ইলি তুমকে থাপ নাং পো লগতে থাপ থেপ্রাং লা প্লাস্টিক তা হাদাক হিঠি লংকে পিপি পসে কিপু দাম লা কি নাম দাম নাই বাংকে হিঠি কুলাত লং বাংকে লা পেন কে লা থাপ থেপ্রাং লা পেন ইসন বাংকে কল আশোক পুন চট গালি আমু তা কে নাং সট আমু পেনসে লা কিমু বাংকে কে প্ল্যাং পসে আমু বাং তা ইলি তুম দাক কার্বিয়াং লং লং বাংকে ইসি মাশরুম সেন্টার দো বন সিতামে লাদাক এভেলেবল ও এ লাসি নীল তুম আং তান মেনসি অর্ডার নাং কক মাতে হাদাক পেনসি হাং নাং কক এন্ডাম নাং কক টিটি লা পেন বাংকে কে লাসো আশোক পুন আ উপ এড আজাদ এড পাখ্রেং এড লো পোলো তাং তে লা পিপি বেগ আলং কে থাপ পো পোলো তাং তে লাসো আমু আবাং পোসন সি কে থাপ নাই মাং পোলো তাং তে ইলিন আলং প্যাকেট ফো দো প্যাকেট ফো পেন বাংকে প্যাকেট ইসি বাংকে ইসি সিলিন্ডার মাতে আতুম বসে পোলো ইসি আতুম বনাই মেলো লাসো বনাই লং বাংকে ইসি লায়ার মাতে ইলিতুম পোলো লা কিরিক পন বাংকে লা ইলিতুম বাং লং প্লি লাসন বনাই পোনাক থাবম রিক পন বম থাবম রিক পন বম লা প্লেং প্লে টিক টাক বাংকে থাপ নাং পো লাসো পেন্ডেটে প্যাকিং নাং পো আফু লং সিতামে রাগ চক সন দোনাং পোলা রাগ পামি নাং পো লগতে আকো লাদেট পেনতাং তে হা লাকি মু পাবাংই ফানবাং এড থুনাং লা আ আংকক বাং এড নাং জি আথেম আংকক এড এ পোলোতাং তে আকি মু কে বাংই আতোয়ার আবে লা সিলা এড পোনাই লা তা আংকক তো ও নাং নি মিন প্লি ফো বাক আসন এড নাং পো তে লা বাংকে বিথু নাং পো বিট বেদ নাং পো ইসি লা কাং সামজিন আদি মাসন সি বিদাম নাং পো লা বিদাম এড লো পোলো তাং তে কে লা তা আরুম তা বিনাং নে ইসি পেন বাংকে লাসন আপাহং আসন সি ইলিতুম বিনাই লাগিলে কেভেক আসন সি ইলিতুম রসিদ আসন ফামরি পেন আসন সি ইলিতুম ভেক নাং জে লা ভেক নাং পো ইংকে লা ডেট পেন লো তাং তে হপ্তা কেথম মাতে হপ্তা নেরকেপ সেরকেপ বাক আফিল তাং তে আমুসি আসন বাং সন লক প্রে আসন লোতাং তে ইলিতুম বাং লাং বাং পি পাং চেং নাং পো লাং বাং কি পিনাইং গেলা আ কিমু বাং পো পোলো লা লক প্রে লো পোলো তাং তে আর নিশি লং বাতাহিনী কে পিনাং পো ইলিতুম
la pendelo tang te bang aki mu

0: কে বাইলং পামে পো
1: আকলা বাই ঠুদে লু পুলো তংে আকো অচিকলু সুনিং থুনা পোমা
0: মিংহং নামে লাবংকে নিথম মতে নিপ্লি বাক আসন ইংহং থুনা পো লালো তংে আকো এলা ইলি তুম বং লং পিঠুনা পো লালো তংে বং আকো চে বং থুপো আসাব সাব সাব আকো নাই থুপো
1: তে আশকপুণ বং কে লারডুন বইনিং মাতে লাস আশকপুণ লং মাতা ল্যাং পিদুন লুটে আকো আকিমু বং নাম চন্দ্রপো লাপুসন মা
0: বং কে লার নামে লাস ফার্স্ট ইলি তুমি বনাই কে চেং আশকপুণ কে লাকে চেকলো জন থম মাতে চেকলো জন প্লি জন ফ আনতা কে সুমান বং কে বং দে টিটি মিন হালা আমু আবং পো আমুল আবং হেদি মেসেন পোলো তং তে লা আনতা বং দে আনপেন মো হেনোলো পোলো তং তে লা বং কে বং সন চিঠুলুত আসন থেকলং জি লিতুম হে লাসন নো দাং নে লা বং কে বং বেলো আকো কিঠু পং চেং থু দাং পো
1: নং তে নো নং লিতুম কিমু কাটি কি বং কে কোন বাক মানে চো জোর লং লং লং নাং লিতুম আরনি সি লং পেন
0: নি লিতুম আরনি সি লং কে কেজি নের কেপ কালি তাং তে কেপ আন কে হপ্তা লং কে নি লিতুম চো জোর লং
1: নং তে লা কিমু লা কাটি কি না তুম কেলা আগ্রুপ পু লি তুম পু আর্নি কাছে পেগাইয়াত মা মতে লা পু ক্লেম্পন হুর হুর লাপুসনা যা ল
0: আহুত পেন বং কে ক্লেম্পন মিন ক্লেম্পন হুর হোতা দো আথেমা সকপুন কংথানতা আপর এন ও লাপেন লা কাবোনাই পন সিতামে আপর এন ও পলা বং কে নিলি তুম আগ্রুপ পেন ল লাপেন লালো আগ্রুপ পেন সে নিলি তুম কালাম ল কাবোনাই ইগল হে লা সোপেন ডেট লো তং থে ল্যাং কিদং বাঙে নিলি তুম লা বাং কে ইসি আপর ছেপেক ডেট টিটি লো মেন হপ্তা হপ্তা পেন বাহিনি বাহিনি বসামে আকি মু ডো লো পোলো তং থে তুম ছেপেক নং কক টিটি
1: তং তিন জসে মেট পেট কে লা লনন ইলি কিমু টিকি জি পোলো তং তে কুপি পিয়া আসন সেলি লং কে নাং পো টিকি ইয়ে হরমু
0: আ হরমু বাং কে ফলে কেথে বাঙে নাং পো ইলি তুম
1: সকপুন
0: সকপুন কি উফান বাং কে মেন ফলে কেথে লো তা নাং পোপ লা পেন্ডেট লো তাং তে লা অকল ফলে গে থেলং পেনে লাং লে পাসো লা তা নাং নে ইসি বাং মে জে ইলি তুম হিটি কুলাত লং আলু বস্তা পোতা পুলাইং আর চিক্রাক সো দোদো মাতি লা সো লং লে ইলি তুম থাপ বেদরা লা জাং চিত আন থাপ নাং পো লা লো তাং তে লা পেনলে ইতুম উপ সিতা মে লা বাং এসিয়া কে জয় কে দো লা পেন জং সে আকো লা এনে কে কে জয় নাই বাং কে লালো লা আলু বস্তা পেন আসন কি উ বাং সে কে জয় আংকে হালা ফলে লং লিতুম ডাইরেক্ট মাতে লগে লগে লিতুম জং সে থাকে থাপ বাঙে লা বাং কি কাউলাইটা সাব সৌ কা কিসুং মাতে আপর এন চেট স্টাপর কে এন এ বাং কে লা বাং হেলো কে মে
1: লাং কে আরনি বাং দা পিনাং পোমা
0: লাং বাং কে লাকে পিনাং নে লা বনাই ডেট পেন কে লা চেকলোই জন আন বাং পিনাং নে নিথং কেপ আন লম বাং পিনাং নে আকো পিনাং পো পোলো তাং তে লা আকি মু বাং লাং দাম নাং পো জে লক প্রেপারেশন মাতে হালা আচে পানাসন আমুসি সন বাং হাই লো পোলো তাং তে লা আন লো তাং তে পিমেলো
1: তাতে নাম তুমি আকিমু বাং কে বাইমি লোপতে বাইপল আছে কি আদাং তুম হি ঠিক কুলা লং টঙে জ্বর মা আমাদের পুনাংলি হেম লং টং বাং তে বকতে রাই তুম সামি নাং নাম পেল পছন্দ
0: ন নিলি তুম বাং কে হিটি কুলাত বাং কে জ্বর দামিক এলাং নিলি তুম বাং কে হাদাক ইসি নিলি তুম ইসি আ সেন্টার আসন সে এনে চে বনাই গল লামা সে মুনি দাতুম আদুং আড়াই তুম সীতামে আর্জুলং পো লাভে নন নন দাম তং আন বাং কে হেম আলং বাং সিদাং হুমরি পো বাং কেচুই আনিং হাং তুম সীতামে বাং হেম বাং পো লাসে নি তুম সুই অর্দুন দুন
1: নাহলে তুম নিঙ্কান কো আন বাগদো পোলা কিমু কাটি কি আনাথ বাং
0: নিলি তুম নন নিঙ্কান কে থম কে দোলো কাটি কি নিলি তুম আগে চেং পেন পোলোতে
1: ইলিনা লং নাংলি তুম কো আন আনা দর্সি কিছু জ্বর এক লকি মু বাংকে
0: নীলি তুম বাংকে মিন হিথি কুলা দা সন্দ্রা আদর ফারো কি থম তাহ মাতে ফারোহিনী রা ফোকে পু বাঙ্কালি নীলি তুম ইসি ফিক্স রেট পোনাইল মাতে ইসি নীল তুম বাং চিং ওয়াই চিং সাইল যে আমু কে নাম লাভ

লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পিনিকে চিঠিনি ফাই গৃহিণী ভমতি আনি কার্বিংদেং আলং নীলি বন্তি মুপি কান্দ কাবিয়া ফান্দা কার্দম পাজিরসি কার্বিংদেং পথা ডাক বন্ধুল কার্বিংদেং কে বাং মিডিয়াম ভি পেন বিটার ফারু প্লিরা ক্রি সিরা তবরা ফ ইলু হার্স পেন ফারু ট্রক সিরা ইংকরা সির ক্যাবলা পেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা তবরা ট্রক হানল আদুন্থং দেং দাম দিয়া প্রাং পিনিয়া সারলাম থে আর জি এক্সেনা পিনিয়া সারলাম থে থলি ফারলা আদন আবি মাতে আলিয়েন মাতে আর ডি কে জাত পেটপু আলামথে লামথে কেমান কপিনি আহরমু কিলিন নাংজি পুলতে আহরমু পেন আদর কাত আর ডি চেম্বার বেগ নাংজি এডন এরা বাফান লেমা পুরা আদর কাত কে আরজাং বি মাতে বাং কাপড়ে কাফান কে আর ডি কুই লাপুজি কালি জ কাফান লে লিন পি সতা আর ডি কে এজাত বেট মাতে ইসি বেগ লো আরন লাপেন বিচার আংবংকি দনরা পুতা পাপ্রে কারটাং পাফানসি কি পুতা মালামথে পিনিয়া সালামথে লাপান হেনল লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু আদন্থং দেম দাম দিয়ে প্রাং পিনাপ কার্বিং দেং আলং কপি পিসি কিরত কি পার্জুপনিক জিমা চেঠা নেকসেনা পেনাপ কি চিটি নিফাই ক্রিকেথম ভমকুরু আনি কার্বিংদেং আলং পেন আপ্রাং সি বীরতার জিগলং প আদুন্থু সারলামথে লাপেন পেনাপকে ভমকুরুয়ানী আপদ সি বরিং বীরতা লাপেন লু নাংদেং আলং আংদেং চারিবাং নিং কেহাং আসানসন আলুঞ্জির পেন লুঞ্জির আর জিগলং পো

0: লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু আদন থাং দেং দাম দে ফ্রাং লামজি রাজু একসেনাং পিনিকে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবা মাতে আসামালং বৈষ্ণব আনিম ধরম কাসনসি পনবাংফু ইংদেং ফারু প্লিরা ফকেব্রা ট্রক আরং কছেওয় আনি আবুথাক লামজির আর্জিক সেনাং পিনিকে শ্রী শ্রী মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবা আরং কছেওয় ইংদেং ফারু প্লিরা ফকেব্রা ট্রক আনিল আলাংলিকে আসামা লং বৈষ্ণব আনিম কাসনসি এবং ফুলো আলাংলি নাম ধর্ম আনিম কি পিপন এবং ফুলো আলাংলি কি পিপন আনিম ধরম সি আসামি সাকে আজুতাং জুবাত কি লান আকেপ্লাং সেটলো আলাংলি মহাপুরুষ কে ফুরকিমু কালী বন্তা কেরেং এট আসাম আজিথে আবংলো আলাংলি আরং গাচিবয় আর্নি কে আসাম ক্যালেন্ডার আতেং কে ভাদু আচি ক্লু নিফাই ক্রিনের ক্যাপ আর্নি সি তালন আর চুপনলো আলাংলি হ্যানলো সেঞ্চুরি ফারুক ফোরা ফারুক ফোপেন ফারুকৃত ট্রক আহুত একা সরণ নাম ধর্ম কাসনসি আবাংলো আলাংলি আরং গাচিবয় আর্নি আফান কি আসাম স্টেট হলিডে পুসি হক পনলো আলাংলি ফান আমান আপেং পিপন সি লাসু আর্নি সাই আহেম চার্লি আহেম লাপেন বেং হেহুইটা ইঙ্কির পন্থাইলো আলাংলি মহাপুরুষ আরং গাচিবয় কাতালন পনাফান কার্ডম কার্ডিয়াতুম মেথাং মেথাং নামঘর্স লাপেন সত্রস আলং চিংপ্রমসি নার্লোসিনী বরগীত লাপেন নাম কীর্তন লুন পনপো আলাংলি আরং গাচিবয় আর্নি কাতালন আর্নি কাংথির আলং আসাম চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাতা বৈষ্ণব আনিম কাসনসি বাংফু আফান আমান আপেং পিপনসি চিকিমু পনলো আলাংলি মহাপুরুষ কে সনাতন আনিম আফান্তা কেথান কেমুং পেন আন সুসে আকে মে আর জি পি পনসি কাচিং রি রে আংবং কাচিং রি ইন্ডিয়া আনাত আর ডি চিপি দুনল লামজির পানসি কাংত নিকল আদুন্থু ইনুত পেন আসি আং দেঙালং পেন লুঞ্জির আর্যজিয়া প্রাং লামজির আর্যিক সেনাং কার্বি আহামফাং লাপেন হর লামজির কেথান পঞ্জি ফিলিপ তারো তোতাংটি আর্যিক সেনাং
1: পিনি নাংলি তুম পেন নেলি ইসিহিনি আলাম থেকে যে থান কাং তুম থেকে লাপো হেনল হর লাপেন কার্বি আহামফাং ইলি তুম কার্বি আতুম কে ক্রয় লাপেন গাছিনি দাম আতেং গেলা পোহেনল হর লাকে হেমফুয়ার নাম লাপেন হরবংার নাম সি কার্বি আখায় আফান পিনচং পিল হর কার্বি নিম রকম আসাই কে ক্লেম আলং তা নাং বেগজি লাকে ইলি তুমা জুতাং বন্তা হর কিজুন পেন হামফাং আফান কানাহক তা থেদুং লাপেন কাতিকুক আসন তা দো লাসি ইলি তুম চিনি

pembe nang ji hor ki jun notang te ri tuma phan alle ko pima la pen kana hok ko pima la eri tum chini pembe nang ji hor lang la ke tha pen pangui si selam lo nithom ba ni phli pe thor de da phi ba english pen polo fermentation la so phi si la selam po la pen eri tum jun po thab la ke kangri det a babar vo a theng pia hu la pen ason ka pre ka pre ri kang hu pen si pin chong lo selam lo মার্থুং জক ইংকিয়ানং জক হাই হাই পেন্সি পিনচং লি হরলাংকে জুন ও সিতাই লিতুম কানহক থে ও কালি আথেমা ইংলিশ আলাম পেন পুলো আরেং কেলক আলাম পেন পুলো আলকোহল বাই ভলুম পু আফান জুম হে কাপড়ি জুন সিতা এ ও আফান আপু আন কানহক আবে বাং পেন কাসেলামা হর লাকে কোম্পানি পেন কাসেলামা হর লাকে আরাক পুসংসি পুদামলো এলিতুম আলাম পেন কে লাসে হাদাক লাকে আলকোহল বাই ভলুম দো ও পড়ছি ইলি তুম জুন লোতং তে এ প্রাণ ফান কানা হক থে তান আরাক লাকে ফোলে পেন ডাংসি প্রচার চিমসি হর পিনচং লাকে ইংলিশ আলাম পেন ডেস্টিলেশন পুসংসি পুদাম লি ডেস্টিলেশন হর লাকে ইলি তুম আলকোহল বাই ভলুম দো ও পড়ছি জুন লোতং তে এ অপ্রাণ ফান হেনো ডাক থেক লাপেন ইংথিন ইং ফোর ইবি বং লাপেন কাপ্রে কাপ্রেক এবং আফান কাহেনো থে তান ব্রিটিশ তুম নর্থ ইস্ট ইন্ডিয়া লং বাংল নিহাং নিরেপ হাওয়ারা লং আলং তুম থেকলং ল কার্বিয়া খাই লাকে ইসি কেথেক রেসেরা খাই লা পেন কাং তংরাক আখাই পু আলং তুম চিনিসি আলং তুম আফান কাপিলু দেজি আফান হর পে জুন ল কানি পে চোল লা পেন আজক সি ইলি তুম পাফি দুন হুবল কার্বিয়া জুতাং তেংকে হর লাকে আমান আফান লা পরসি হর কে নাম কার্তাং লা পেন জর কার্তাং আকে জয় পেন সি ইলি তুম এদন এরাপ জিরপি জিরপো ফান সিতা পিনাং জি লাপেন ইলি তুম আকে জয় পেন সি চোদেং দুনাং জি লাকে কুলার লং কে জর আহর কে নাম আহর মুলাকে ইলি তুম জুন কার্তাং আসি হর জুন নতাং তে ইলি তুম কপি পিসি কে হেনো কপি সি কে মে লালাং দাম সিনা ঠিহেক পেন হর কি জুন পেন কানা হক মাতে আরেং কে লক আলাম পেন পুলো এফেক্ট হর কি জুন পেন এফেক্ট কপি ল ইলি তুম লাং দাম সিনা ইসি এমেথাং আফান কানা হক নাংলি বা নেলি হরজুন ওয়ের পোলোতাংতে বা ইংরি লিপুটাংতে এলিতুম এমেথাং আফান কানা হক থেতান আথেমা নাংলি কায়াং বং হরজুন ওয়ের রেপুটাংতে কাসে লেপ লাপেন কাতেংনে কাসে ডেং লাপেন অট লাং নুয়াই হাই তা এলিতুম আলং দো লাপেন হিনি এবাং এলিতুম লাংদাম সিনাং হেমতুন আফান আকানা হক এলিতুম জংসি হরজুন ওয়ের লিপুটাংতে হেমতুন আলং পেনানসং বং কাছে বহং লাপেন অসমার পেন কাছে বহং লাপেন সন্ধাক থাক সি নিংগাং সাম কাবে দেব কাপড় হি নাথু কাটি কুক পেনানসো কাছে কাক লাহাই হর আরাকি পেন এলিতুম থেগলং লালি পুটাং তে এলিতুম হামফাং আলং তা কানা হক থেতাং লাপেন কে থম আবাং এলিতুম লাংদাম তে থেগলং হামফাং আলং কানো হক মতে এলিতুম আ সোসাইটি লং হর কিজুন পেন কাংরি পেনা জক এলিতুম আ কানো হক থেগাম লং কার বিয়াসালাম থে পুলো হর কিজুন কে ইংচামাকলেং পুসংসি পুলো লাসি ইলি তুম জং সি হর জুন ওয়ার লিপুটাং তে ইলি তুম অট লাং নো লাপেন সা থা কাচার বো কাচে বহং কাহুরি কানিং জে থাপ লাপেন ইলি তুম এক্সিডেন্ট লাপেন কাসলেট হাই হাই তা ইলি তুম আহাম ফাং আলং দো লাপেন ফ্লি বাং লাং দাম সিনাং ইলি তুম আকানো হক লাকে চকাম মোনার ইলি তুম কাপা ফিদুন ইলি তুম জং সি কাংরি কাং ক্রাং পেন কাই কে তা দো পোলোদাং তে সেলেট পো কাচোক্লেম কাচোদাম আমো পা ফিদুন হুপ পো এমেথাং আতাঙ্কা পয়সান দা কেচো পাজয় এ খরত পাজয় লাহাই ইলিতুম অলং ডোপো লাপেন ইলিতুম তাঙ্কা কাছে বীরতি লাবাংসো আ অটা ইলিতুম অলং ওদেপো আসি ইলিতুম চোকা মাহিন কাপা ফিতা ইলিতুম চেথেগলং জি লাপেন হর কমার্সি কি জুনাং জি লাপেন কমার্সি কি জুনাং নে লা ইলিতুম লাংদাম সিনা কমার্সি হর কি জুনাং জি তাংতে ইসি বাংকে ইলিতুম লাংদাম সিনা গুরু সারাতুম রং কে রং অব আমায় আহুত লাপেন সে কার্কলিয়া হুত জয়জুন চুকু আহুত লাপেন আদামাসার আহুত সি লাহাই জুন চট লাপেন রিম চট নাংজি হিনিয়া লাংদাম সিনাং কিসোদের আতুম কমানে জং সি সোদের লিপুটাং তে ইলিতুম আসাপ সো হরলাঙ্গে জুন পেন ইলিতুম দোয়াই আসন থাক থাক ইলিতুমাকে সো মে ইঠে বন সিতা ননলমকে মডার্ন মাতে ওভেকিমি আহুর পসি সায়েন্স পাফ্রাঙ্গ অল পসি ইলিতুম লং মেসেন মেসেন দোয়াই সিতা দো অ্যান্টিবায়োটিক সিতা দো সিতা হাকো হুট কাবেদের হুটকে লা হরলাং পেনসি পেনাং আন কেসু কে মে ইলো আপেন কে থম অবাংকে আনিং দুক পিগা তুমসি হরলাং কে জু নাংজি আথেমা ইলি তুম আনিং কি দুক পেন কাচিং রাই জিয়ে ফান লাপেন কাতেনে জিয়ে ফান পুলোতাংতে হর জুন লোতাংতে মুনির তুম তেংনে আপর সি ইলি তুম লা বাংে থম তুমসি হর

লাপনাপর্ণা নিটু গুহাটি পেন কাপজিটা কার্বি আজাই মেঘলং পেন আসন সোনালু নামাতুম আর রেগ লং টাংল লাকে আকাশ পানি দীপু রেডিও কার্য চিং হনরালাতু নন আদুন থু নালাতুম কার্যু রংজি আজাই মেঘলাকে ডিমাসা লুন বারে মাজাই মেঘ লাবাং সোজা মেঘলং পেন নেপোলা কেমফ্রাই কেলুন ফাই ফাই থাংনাই জানাই রা পোলবাংসালু নাংলাতুম আর্যুয়েক লং পোতাংতে আর্যুয়েক সিনাং আলাংলি কিলনালুন

বড় লুন বরে মজা মেঘলাম পেনা ডুন্থু না তুম কর জুলং জি নাকে ফলমতি বাগলা রিকে লুন দখলাইয়া লাই পোলো বাংসালো না তুম আর্দ্রিক লং পতাংতে আর্দ্রিক সিনা।

বরলুন বরে মজা মেঘলং পেন কাপাত সিং নাতুম কার্জু লং চি লাকে রমেশ বরি ব্রহ্মা কেলুনা লুনা তুম আর্জুক লং পো তাংতে আর্জুক সেনা।

0: labona porane chung boro lun bare ma jame glong pena son son lu nang le tum ardre glong tang la lake akashvani dibhu
1: সকলোৰে বাবে সামাজিক সুৰক্ষা অটল পেঞ্চন যোজনা মোদীজির সংকল্প
2: যোজনা উন নৌজবানো কে লিয়ে হ্যাঁ তাকি আপ জব 60 সাল কে হোগে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো
1: এতিয়ালৈ এই যোজনাত 9,50,00,000 কৈ অধিক লাভার্থী জড়িত হৈছে যদি আপুনিও 18-40 বছৰৰ ভিতৰৰ তেন্তে মাহিলী অটল পেঞ্চনৰ সৈতে যোজনাৰ তিনিটা নিশ্চিত লাভৰ বিষয়ে জানিবলৈ নিজৰ বেংকৰ শাখাৰ সৈতে যোগাযোগ কৰক
0: লাকে আকাশবাণী ডিফু নন আদন্থু নাংলে তুম কার্জুলংজি আজাই মেঘ লাকে রং রূপ আজাই মেঘ

0: রং রু বাজাই মেঘ না কার জুদু না রাদো আনা ফান তামে কারদম পাজিরল পিনি রিতুম কিছু কি জুন হর মুগা সনসে লাপেন আজির কি দিঙা ফান কাছুবি লাবাং সোলাম থে ফুথাক চিহু চিপু চিয়া ফান নিলিতুম সাং পি রু তারু পিয়া ফান সি চো ফাইগলো আলাং লি কাছু ফা তেং পেন সি নন নিলি থেং নু স্টুডিওর লো না ইং নি তাংলো আকাশবাণী দিফুয়া হিন পেন কারদম নাং পাজির ইগলো
1: কারদম
0: নাং লি লাবাং সো সাই কমেন্ট টু পেন সি কাবাং চেং দুন ইগলো
1: নিলি লাবাং সো আসাই ভুসি কাছিকলো সুরিহিনী রা ইংকয় রাহিনী আনিংকান পেন্সি নিলি পাংচেং দিকল ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি পেন্সি নিলিফান আখিজয় পেন্সি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ এন্টারপ্রেনিয়র পুয়ালং IIE পুয়ালং গুহাটী রং সুপিয়ালং সি নিলিফান ট্রেনিং নং টয়দুল আপেনকে নিলি হাদাক ট্রেনিং এন পেন দিফু চেওয়াং সি নি মিথাং হেমালং নিলি লোন এন সি কিজয় কিয়াসো সো মিসিন চিনাম সি নিলি লাসো হরমু কিচু হরমু সনসে পনল এক্সপো পু আলং লাপেনকে কার্বি আংলং দে ফেস্টিভেল আলং আইহুই লাপেন দন রাব জির পি জির পো আলং লাহাই চুয়র সি নিলি সুমার লাপেন হেম চিপাং রেং ই নো নামাতকে নিলি আদিম তা বিহেকলাং পাংচেং আকি মিলাং আমাসি নিলি নুটনাত সি নিলি ক্লেমবম লাং নিলিকে থেসেরে লাপেন হান লাসো পুথাক সি নিলিকে কিচারলি দুনা পোসি থেসেরে আলাং আথান আদুক আক্রেং লাসন সি নিলি সনসে পনসি সেমার পন বমলা
0: আদু কব্যাংকে কোসন সি সেমার ল
1: থার্মিট উ পেন তে পেন লাপু মিল লং কয় দাম দে লালে সন ল লাপেন ফোর দেট পেন চাম্পামে পেন আহু কি পেন ইরি পেন লেপ দেট বা মেশিন পিনে জয়কে জয়মুচ আমি সিন দো পোতে মেশিন পেন সি কয় সি লাসন নিল থার্মিট আদু কে বনাই
0: তান দিলা থেং টাকসু পুলকি কুসন সি আদু কসে মারনাং পো
1: থেং টাকসো তালা সন থাক থাকলো ইতুম আং পাং মু চট হে আং জকি কালি হে আং পাং মু চট আন লা আং পাং আন কে লা পাক্রেং পো লা সু কা পাক্রেং দম কে তিরিম রাই লো পুলেন তে লা সি তুম মিসিন আলং কই দাম ফিট পো আর নি লং তা ঠিক ও এ পুলেন তে আসাব সো আর নু হয় নাং পো কে রে হিয়া কে থে লং হে আর নু হয় নাং পো লা সি এয়ার টাইট লং থাপো নাং পো কই দা লইন তে আকো লা তোমন কাভে বস্তা তা দুদো মাটি দি বা পিনে প্লাস্টিক আকে থে আসন লং তামে নাং থা বেদ নাং পো কে পেকিং আলং তামে বা আকাপ্রেক আ প্লাস্টিক আ বং লং আ ভয়াম আলং পলং সে তামে ইতুম থাপ দাম বেদ নাং পো তুমন পা লুটলে দেয় নাং পো কে কাইকে তামে ফুন পো মে সেন পো পেন আসং থাকছে বিরিক ফুলে পাকরেং সে তা হেদি বিরিক ইতুম পাকরেং লো পুলোইন তে লা পিনাং আনা চিকলো বা আনিং কান্দাম জুই তে হালা সাংমান আরাম লাসন চিপা থান সি টিটি চিপা থান পো কুপি নিয়ালং লা কিতাব আভয়াম লং চিবন এটিটি লাসো চিপা জক জি ভাঙ্গে ইতুম বিরি গাবাং নাম দু নন বা এ বারি লং আমি এন দাম সি ইজু বা জুনি বা ইংতি লাং নিম নাং পো লাসি পে ক্রেং দু নাং পো তাকে পে ক্রেং ফুতা পিনি গে তেল আর নি দু চির হুসি তে দুন চট নাই মোলা আর নি কি বেলতে কি পাকরেং আসন কে চি এন্দুন দেট চিঠি নাই আর সাপসো তা আর এ বাং পেরো লং লে দেট নাং জি বলুইন তে আদুক তা মে ও এ দেট পো লাপেন লাত বিরিক তা পাকরেং আহুত ইংতি পেন পাকরেং লো বলুইন তে নিকান হিনি কি থম আদুক লে বিসে তামে হলা কি কয় আর নি আসন থাক থাক আকামেন পুরু লাপেন পুগ চি হিজির ফোন লাসো তেং চি দো ভেয়ার পো আমুসি বাং বাং বেলো হানসো তা লাসন থাক থাকলো ইংতি পিদু নাং পো লাপেন কে পাকরেং আজু তা অয় নাঙি ওই এ পুলোয়েন তে আর নিগে সুতেত আহুত লাতিরিম রাক আহুসি তুমন লুলেপিন আন বস্তা লং বা প্লাস্টিক লং বা বয়াম লং থাপসি মো কয় দাম ফিট নাং পো ইতুম হেম জং সি কি কয় আহর মু আবে বুলোতে মিল লং কয় দাম নাং পো তেজপাত টা লাসন ল ইলি তুম তেজপাত আরং লং এন দাম তাংলো পেতে আরং আংসং সি এনামি ইতুম আংসং সি পাকরেং জি কয় কে আফ্রাং ইলি তুম পে কং দুক পেন

0: hanchi bor puitum ke english alam penge ke bech bolo hanchi bor akreng la penge kimu akreng la hai sinili sonse po la si chu jorjo
1: tan te nila biri ke penge ko sonsi ki binang po
0: biri ka bang tala sondak thaklo mo pen nili bule aduk ke bonaya hu da sondak thaklo ing ti pen arnim po la penge arni along pikreng dun pa me po hala tumon ki lulong le de ji pulithina ki the son long nam পলিথিন নাম পো বা কন্টেনার পোলা প্লাস্টিক আপং লাসন নাম পো লাদাকি কুভেট সি বিবিল নিকানাকাং থিমলে বিচিতা হেননে হেন উবাক্রেং তা লাসন দাক থাকলো হেন উ থরথে আকু তানিলি পাক্রেং লা আরং লং এন্দাম পো লেপা ফির সু নি পো আলম সু উপুই পো লাসি পাক্রেং পো
1: কে ভাই কে পাক্রেং নু
0: কে ভাই দা পাক্রেং মিলো সিতা আলম সু উপুই নাং জি
1: এ কুপি পসি উপ নাং কবল লাগে
0: লা কাপাক্রেং আন হালাদাক কুপিনে কিতের বাপিনে থুওক জিয়া থানল লা পেঙ্গেলা সং থাসি কি ক্রেং তালা সোন বাং প্রাপ মুচ আ সাবসু কাচি কি দু প্রাপ মুচ লা পো কে ভাই জং সি লেপেন পাক্রেং লন তে লির সেং দু ভার্টিটি সো পসি আলম সু উপ পুই লই তে কি ক্রেং তা জয় মুচ
1: তেন তিলা হেন উপি কো সোন লাগে কে লেপ নাম পো পাক্রেং নিং হ্যাং পরে আজ
0: আর পান লে লেপ তামে লা পেন আর জন লে লেপ তামে পা বিষয় নাং পো পা বি থুওং দা হেদি হেন ইন বি চি চি ভেট পো সেটা ইসিয়া সাইজ লাই চি মুন ইচিমুন সু আথেক থেক লাপেন লাপেন ইচিমুন সু আথেক আচি তিম তিম হেদি লাসন লিলেপ সেট সেট সেট আমি টক ইয়াসন আনাবাঙ্গে পেক্রেং লোতে আদু গিংজার প্রুং চিটি টক ইয়েজাত
1: বাঙ্গে পুপ্রু ইয়ে ব্যাং পোবো
0: ইং প্রু ই ব্যাং নাম পো লাপেন হালা হাই বাঙ্গে ইংক্রুং চিক্রাক লংপেন পাক্রেং মেয়া কে থে আচেদ বাঙ্গে সেসামে ইতুম প্রু ই বা টক ই লাসন কে পাক্রেং লোতে তার হে আকি মিয়া তার হে আকি মিয়া তার লংসি সাং যায় নাং পো অংকে কি ক্রেং তা লন দু উপো লুথেকে লা লুথে আকে মেয়ান একদম ইগুন এ লাসন দু উডিটি মাতি দি বাড়িয়ালো আকে মেয়ান লিলে লেপাং আর জির জিরা লাপু আকি মিয়া তার বা ইংক্রুং লং পে ক্রেং লাপু থা পেকিং মে আকু কালিনতে ইতুম লা লুথে আকে ভায়া বাঙ্কে জাংঠু হেদি লা বজার লং দু ও লা পামলিন অয়েল পুজি সানফ্লাওয়ার অয়েল পুজি লাসো জাংঠু এন্ডাম পো লাসো আলু থে কাং টিপ ইয়া আমি সিন বজার লং হে লা পেন্সি লা জাংঠু সো তেত আহো সে আথাক সি লেপদুন সর সর পোলা থে ইথেলে লেপজি থে নিলে লেপজি মানে লা সেক সিচিত ইলি ইচিং ইংবই দুন পেন উলাই উন মিচিত আনা হরমু ডাইরেক্ট লা লেপদুন সর সর পো
1: লা সোলু থেকে এথেং ল্যাঙ্গা নিম নে পিয়ন মালা পু আহুলে ব্যাক পেন
0: আহুলে ব্যাক পেন লা আসাব সো আফিকে আফিকি চাম হে আফিক চাম মেসেন সি
1: ইনতি ল্যাঙ্গা থাং তার নিম মাংনি লা
0: ইং আর নিম নেলো লা ডাইরেক্ট সি লা পু লেপ সর সর পো মু ইংটি পিদুঞ্জি পুলেন্দে ইতুম লা ইংটি কই ই বা হালা হে ব্ল্যাক সল পু ইংটি কি ইক হে লা সাপসো লা সোদাক দা কো তাই দুন প্রে প্রে পো জাং থু লং কালি কারনুতাং লম সো লাং উই ইং জার এটা ফি
1: তেলা সোয়ালো থে তিরিম চাই আন সি কি রুং নাং পো মা
0: কি রুং মেলো অপর পতে আ মেথাং কার ক্লক জুট কক জি
1: এ আর ক্লক লে দেত পো
0: হে আর ক্লক লে দেত পো লালো তে রুং মেলো লা সোনা তে কে হালা আকা চিকরা আকে থে আসা মুস পেন মেন মেন তুর দুন ফাক নাং পো পিপসি নি এথে লেপ চট বা থে নি লেপ চট ইতুম লা বোজার লং কি জ্বর কে নন লম লা পেকিং ক্রাই দিদি কি জ্বর হে ইথে বেদ আলো থে লোলা চিকা কেবলো লাই পেকেরি ছিল ইথে বেদ আলো থে তা লেপ ইলো বলো ইনতে কেরা হিপ্লেং থপ চিঠি সো পসি এথে লেপলোতে কেরা হিপ্লেং থপ পো লাপু হালা আকাচে ক্রাক আসা মুজ পেন লাপু পার্টিং দু নাং পো ইং বুই দু নাং পো পার্লিন পার্লো দু নাং পো বাংকার ক্লক জুট কক পো আসলতে জাসেমেট ইতিভেট ইতুম হালা সো আংক্রুং আসা মুজ পেন তুর ফাক পো অনকে কেসে কেসে সেটা চে হুমান পঙ্কে চিংড়ি পং পঙ্কে চুমেসেন পো পুরুই তালা সন থর কি দু নাং পো লা ইসি ডেংলি মাসন আন বাক লাপু ফ্লাক সেট সেট সেট পো সেগা পাঠাত পাং আর কে হালা ইতুম হালা কাং টিপ ইজি আমি সিনে বাং সি এডজাস্ট নাং পো লাসো এডজাস্ট আতেং পাং আর উজি বুদে হালা ইং আর প্লেয়ার সিনে বাং পো পাঠাত চেয়ে জিবুদে আর ঠাত চেয়ে সি বাং পো ফিরুই তালা লুথে আক্রেং আসন ফিরুই আতে ক্রেং তালা সন থত লো কিছু মেজি হেন তালা পুথন থাক থাকলো লাপেন ফিরুই ফারকং তালা সং থাকলো হালা তা কাং টিপ ই পদ হালা বাঙে ফিরুই ফারকং বাঙে আং বং আজেং দোলত আপসি লাপু চুট লক আদিম দো বজার আলং লাসন কি জর দো যে কাং টিপ আদিম লাপু চুট লক আদিম দো চুট লক নাং পো লা কাপা তির আদিম হে আং পারকে দায় লাপু কেলেপ মা কেলেপ লো কি মা কি কি লো লা রুফার কং তালা সন লো লা কাপা ক্রেং পেন কারনু বাঙ্কে আংকে রুইদক তালা সন লো রুইদক বাঙ্কে উপ নাং পো উপ নাং পো অংকে লা

0: ason ke pangwui dun anason kapal luji phange ni lila thn si ni li tum prat prat prat si direct ni li ripen ot e ni li gloves si chithon ni li non chude ji phange ni ripen ot me sitan ni li si ha mane aphane jordun po halatu mangi chutini da ma bikok bolen ti hino dagi mati kapamen ui ede ji phan kangthir at hai krunglong ne ani ye solong tu damlo la lom so lama si ni li jangthu pasolo ilina ajol phai kaponai along nili jang thu pasolo povai si ingti bangke pharoi sira phokkep agram jok dunlo lapen hanjang amuta arnune ko cham et nai lapen se arnulo lapen ilin ajol phaya longke pharohini agram lapidu nai la darlo gorom masala pudu bozara long he la gorom masala le samosini ba samoski thom la sonjok dun po lapen asong thaksi tharmida duk he tharmida duk ta la son samus thom samus pli la son jok dun po la pen ke akalar he di tum ki chuloin te pini di hagya ati mati di ik season ba aban hi son ang nagati po si kalar ka pa me phang ke ake era abiriga duk he di ra chili powder puduji kashmir powder puduji la son he di samus thok si ba samus narkep la son pidun po pen jira duktala sonlo samus isi samus hini pidin po angnim tan o mate pen vinegar le 200 ml pidin po
1: lagi
0: kapat thu theji phanlo e ajer gi dingi bi meji phanlo
1: tan te vinegar ta ajha ke alanga ke lok do ajha ke alanga ki ikra pusan da do kolobas nam ni ki pipi lo
0: non nili white vinegar si pi bom la
1: hanjang mu ko sona bans gi min na
0: ke loga ba
1: ke loga ba ndi aso bang ma ke the
0: ake the ba boguria sar ba jujubia sar ta meni lila son thot si bonailo la pen plim plama sar ta meni lila son thot si bonailo jong si bonai tong te puloin te nili plastic aboya malong dak tha vet ti ti lo la son ing ti paching voi dun si nili birik ta la son si bonailo e birik ta la pulo enge hippi hippi bangke la non ili tum kichu hem a ke hem kichu ason mati di lepo la pu sapsu upui bujeta la afik pachi do ik e ason he enke lepo a size la pen la non nili ki pu ateng jang thu mosola ta la so teng sipidun po pengela hen ubabang ta la son lo hala ake thor the bangela po akreng sibilo ta hen uba ke thora bangke la hen u birik ka do ka vihala bangijar ke bonai son thot sik ke bonai lo আ মশলা বাংসি ইনিংকে দগা মশলা আলিংসি যক ইংটি ভিনেগার জাং থু দলো বলেতে কি থু জি আচান্স বাংকে কম হেগলো লিমু বং লং কে হেদি ইলি তুম ইংটি লাং দক পা মে লং সি নিম প্লুক পো লা হপ্তাহিনি কি থম এংকে আ ফিলেপ সেট সেট সেট পো আ লম সো আর নি লং পিক্রেং দাম পো হালা বুরি জলফাই কে বনাই সন সি বনাই ভ্যাট সস কাসে মারটা লা সন থাক থাকলো তাই তুম আ লাম বাংকে আনির নক বলো বিরিক তাম বনাই মে লা বক বক আনির নক বিরিক আন্নার নক লাপেন সং থাকসি পারক জং ফং সং থাকসি প্লিম প্লাম সং থাকসি তানতুলি লা জল ফাই আনতা বনাই মে
1: সোন কো আন মাতা কা সিমারান জি ইসি বেত লম
0: ইসি বেত ইসি আ কায়দা কে হলা মসলা আ মখা কে ইসি বেত ল সেতা মে জল ফাই তা আন্নার নক জং সি বনাই জি পুতে উপ নাং জি লা উপ দে সি কি উপ তাং তা পাকরেং দাম নাং জি আলম পিপল অব দে লা লাং দো কক মতি বাং গে হলা আং উই লং সি পিছু পামে প পামেন লাভ টি হে সেটা ই তুম আবার সাইকম হেক মাতি দি জলফাই তা উব নাং প ইংক্রুং নং পাক রেং দাম নাং প এঙ্কে আমু সর প্লট প্লট প্লট নাং প এঙ্কে লাপু কি টক ইহা হরমু পেন হে পালে আর লাভ নাং প জলফাই জং সি ইলি না পটলো পুলোয় তে ইতুম নকলাং থা ইলিন জক দুন প এঙ্কে দাক কি জক জিকে ইনিংগে হাঙালিঙা মশলা লো নাংলি গরম মশলা লিনিং দক দে গরম মশলা জক দুন প আহম বিরিক তা টক সি জক দুন প পিমা ইনিংগে হাঙালিঙা সন পাং বুই দুন প তান্তুলি তালা সন থাক থাকলো তান্তুলি আহু পেন হেক এত পোহে আচু দেট পোমাতি দি আচু দেট আমু দোপিক মাতি লাসো আমু বাংকে নাংলি তান্তুলি লিন জং সি এন লো পুলোইনতে লাসো তান্তুলি লিন লং নাংলি লং পোভাই সি বাক পোভাহিনি বাক লং পার ওম নন চর দুত নন এংকে নাংলি গ্লোভ সি থন পুসি তামে কে বেয়ার ইয়াসন হে লাসো আসন পেন বেয়ার নন লা আচু হেদি আমু পেন আচু চি ভাক এত পংকে সাকুনি পেন সাক্ষী এত পো এংকে লা তান্তুলি আ লং জং সি লিন লো পুলোইতে নকলাং লে নাং জগি পোটা নকলাং তা ইলিন ল সিনি লেপি তা সিনি তা ইলিন ল থরডাক পসি ভিনেগার সাপ সাপ পিদু লামাঙ্গে জির কি দিঙি বি ফান ল পারক জং ফং তালা সন ল উপেমেন পামি প জং সে আং তাক দু উপতি সাক্ষী প
1: কো ডাং থুলি প
0: ডাং প ডাং প ইতুম বি মেল ল বলতে হেদি আসাপ ও পিনে মানা কো পুরা রয় ও সন দুজি দেদি লাসো হুলো পতে কো আন রয় মা পু ইতুম চিনি চিনি নে প লইন তে হালা চিঠিং ল

লাকে আকাশ পানি দীপু রেডিও কার্যচিং হন্দ্রা তুম নন আদুন থু নাংলে তুম কার্যুরংজি লাকে লুন বারিম আজাই মেঘ লুন বারিম আজাই মেঘ লং পেনা প্রাং সি না তুম কার্যুরংজি লাকে হ্যাট সিং ইং হি কিলুন আদামাসা আলুন কেপ্লাং চেং আলুন তাংতে আর্যুক সিনা

কার্বিলুন বারে আমার জামে একলং পেনা দুন থু না তুম কার্জু ডং জিলাকে সিনোর ফার খিলুন বং ওয়েলুন তাঁতে আর্জু এক সিনা।

পুঠলো মাংস জামে লবেন কাপড় সিং নাং তুম কার্জি লং জি লাকে হানসো কেপ্লাং আলুন জর্সিং বি কিরুন আলু নাং তুম আর্জেক লং পো তাংতে আর্জেক সিনাং।

বাঙা সেঞ্চি যাদি পিরবিয়া লংরি দোসুম শিশকার বিশিরায় কম কাবেরি তাংতে সি দোলং খাট লংখি দোহি সনসরি

পিনিনিলি ফার্স্ট এইড পপো থাকলাম জির কে থানচিয়া ফানসি বড়ি ইকল ফার্স্ট এইড বুকে কুপিল লালে যে থানাম না ফার্স্ট এইড লাগে কেসু দেরা মুনি দা ফান ডক্টর মাতে কেসু কে লাঙা হেম পালে টং ঠেক থিয়াকো টং সে খত মাতে জাসে মেট পেন কে রাবদো না ফানসি ফার্স্ট এইড বুকি পুদা লবাং স কে রাবদন পেন মুনি দা প্রাণসিতা পা জক উন লাপেন আকে সু সিতা মে কে মে দাপ লাপেন আনসুসি এ প্রাং কেসু কে ফো পেনটা এপা জক উন তংতে পুথত চিনি দাম থুনাং কোসন পেনসি লাপেন কমেন্টু সি লবাং স ফার্স্ট এইড কি পিডো নং চি লবাংলে চুথান দাম থুসেনা মাতনি জংসি আমিক চেরো আক মা এক্সিডেন্ট লাহাই ফু থেকদুন লং পুলো তংতে ইলিটুম ডক্টর মা মেডিকেল আটুম নং লিয়া ফ্রাং টংসিকট কি ক্লেম নং চি লাকি আমিক কি দো আফান অত ইয়া ফ্রাং ইরিচার সামপেন আমিক সেটা চাম নং চি কিহি দোয়াই দোলে ফুটে হি ইক তামে লাপেন ডেট লোটে পি কাং থেরমা পি কে মে পেন আমেক আদিম ফান ইক চেক নং চি লাপেন মাতনিয়া বাং জংসি আভি লাহাইটা বু ইক ডেট লি পুটে আমেক কে দো ডিমালং পি পেন ফান ইক হেড নং চি লাপেন কচিং কয় মাতে এক্সিডেন্ট আহুত ল্যাং কিচু কিজুন আসন আবং পিডুন ইক নংনে আদুন্থু মাতনি জংসি কিতুন কেডাং আহুত ল্যাং কেসো মাজাং থু মে লসন রুকলক লিপুটাংটি মিনিট কে ব্যাক আমেক আবং ল্যাং লিজের মাতে বালং বি ইক নংজি জাংথু বাটার বরফ কলগেট লাহাই আবং হি ইক দ্যাট নংনে পি কং আর পেন ফান ইক চেকনন সেটা আমেক আবং থি ইক তান লিপুটি মেডিকেল আন কেপালি আবং কেনং সট আদুন্থু মাতনি আবং আরিয়া কেং আরে পি কাছিং লক লিপুটাংটি কাছিং লক আদিম আবং পাকলেম বর ই ইক নংনে পি কং টেং পেন আসন ফান হেট নংপ কাপাচিং হুম হি জিয়া ফান লাপেন ল্যাং কংসা মা বড় বাসন কে কাং আলং মাই ইক নংপ কে কাং কেপা জন জিয়া ফান লাদেট পেন নংলি টু মেডিকেল আলং পন ইক নংজি আদন্থু মাদনি জংসি কুপিনে জয় অয় পুলোটাংটি কেপা সি ই পেন কে জয় আসন কেপা চন জিয়া ফান বর ই নংপ লাপেন আমুনি দা ব্যাং আচিত হে ব্যাং উন ইডেট লিপুটাংটি বাটাই ফ ফান আনুয়ার দেবদুন ইক নন লাপেন তা উন এ লিপুটাংটি আমুনি দা ফান আনিঙা বের আপকলং ইরি হং নি পেন অত হেটসি রুং হয় পেন আপক নাথু আজুর পি পেন কে জয় আসন নাকাপা চঞ্জিয়া ফান বর ই ইক নংজি আদন্থু ইলিতুম এনুকা নাবি কে চাঙাহুত আং সং কেলাং আবাং কালিসি কাংনি কেং সেট পেন আরুমিং কুপ পেন এনুকা না কাং দুক আং দেন মিনিট কেপ তুম ইক হেট পেন সি আভি আবাং পাহাম নংজি আদন্থু মাতনিয়ামুনি রফান কিছুং কিলুত মা ল্যাং কেভে গার্জি কি দিং লাপেন ল্যাং কে জাং পেন কাংসাম কিলুত লিপুটাংটি আমুনি রফান কে চেং সি লাকি আপি রি সেলে পেন আকে ক্রেং আপি রি পা ইসি আকার অমাদিম পন ইক নংজি সিতা লাবাং সোমুনি রফান ল্যাং কে সুপাজুন ইক নংনে লাপেন ল্যাং কার অমলাহাই মাইডুন ইক নংনে লাপেন আর্নি কে সুকাচিং টাং পেন কে ক্রেপ লিপুটাংটি টংসিকট আবিনাদিম পনসি ল্যাং পাজুন ইক নংজি লাপেন আছে থক আচিং কেব লাহাই ল্যাং মাইডুন ইক নংজি লান পেনটা আমেক প্রাংপ্রি লিপুটাংতে টংসিকট পেন ডক্টর আলং কেপা লেজিয়া ফানসি বর ই নংজি লাপেন মাতনিয়া ফান ফিরুই কারচু লাহাই লিপুটে কারচু আদিম পেন সেন্টিমিটার কেব আখে হেলো আদিম পি পেন কক্সি আবি মাতে পয়জন কেপা প্রাদাবাংকে খ্যাং আফান বর ই ইক নংজি সেটা ইলিতম চিনি নংজি লাকি আবিদ আবং কাংসিপ আফান বর ই ইক এরা হসপিটাল কে পন আফানসি বর ই নংজি তংতে পুথত চেথান নাম থুনা ফার্স্ট এইড কেনাং সদাথে ফার্স্ট এইড আ কেনাং সদাথে লাকি মুনি দা প্রাণ কে দাম পেন বা জক উন মাতনি জংসি এক্সিডেন্ট পেন আভি লাহাই বুলে পুটাংতে টংসিকট আভি কে বু কে খ্যাং পেন এ প্রান্তা পা জক উন লাপেন আসন কাপ্রেক আকে থে পি আকে সুকাছে লং পেনতা এপা জক উন লাপেন কেসো সিটামি মেদাপ উন পুথত চেধা নাম থুনা এহেম আলং ফার্স্ট এইড আসন কিডো আকে নাং সট লাকে আমেক কাছেরো লাহাই কে ফান আফান ব্যান্ডেজ আদুন্থু আমেক কাছেরো আলং কে চাম্মা কি হি আফান ডেটল মা সেফ

0: nonalang amek adwai ki hi mate amek ke cham ia phan tula mate koten amek ke pamida make pangdang dia phan amek along ki hi adwai mate ointment koten ma pi kang te pa phan kesi e okring no e bang ke su a temperature ke check apan thermometer iri king kaching lock ke phan mate kar chak apan crepe bandage amek ke phana pi ke phana long apan pin akeso ason nang ke ro ki kru lahai ke pa mia phan ki hi adowai ointment mate aloe vera gel epok ining ke dam ke pa mia phan ors aduk e ok lahai ke ring no ke so lahai ke pa ham e bang ke pa ham phan paracetamol borok mate langkang sam nani ki kang adi malong ke mai phan ke pa jonje phan lapen amek lahai ki ot ia prang glove ka che thik iksi akemi lahai hello ili to ma hemalong first aid ason kidu akenang sot lasi puthot kijut si ili tum ning chibi nang chi laki first aid laki tong sikot pen medical atumalong le thek the ya ko akirap chot jong si kaphire keso kachini ne sondokok le putang te claim ikedat si akime alar labang ki ili tum medical along ke pale mati medical team afan ke hang ke pachat akenang sot ili tum labang so ke rap laki apran ke pachok mati keso ke patan te mati serious ke pale lije afan akira lasi hospital doctor along ke pale ke akenang sot ajara ke sule do lipusita lapensi nili first eat aputhak lamjer ke than inton iklo cardom
1: lapona poranitum সেংকান কিমিং টিভি পেনলাম জর কে থানাংতুম আর রিগ লং টাংলং লাকে আকাশপানি ডিপু নাংতুম যাই মেকার জুলং বম লাকে এফ এম বেন আলং পেন মেগাহার ভারত সিরাত বড় সুর কে আপলা পেন নিউজ অন এয়ার এফ লং পেটা বেন আলেতুম আর জুলং ইকজি রেডিও কার্যুচিং হন্দ্রালতুম নন আদুন্থু নাংতুম কার জুলং জি আজাই মেঘ লাকে কিষান বানী আজাই মেঘ লবং সজা মেঘ লং পেন এপিসোড সুর কে আজাই মেঘ নাংতুম আর্দ্রিক লং পো তাংতে আর্দ্রিক সিনা

লাগে আকাশ পানি দিভু যাই মেকে ওয়াং বম লাগে এফ এম বেন লং পেন মেগা হার্ট ফারো সেরা তক বড় সর কেবলা পেন নিউজ অন এয়ার এফ লং পেন তাম মেনা তুম আর জি লং ইচি নন আন্দুন টু না তুম কার্জ লং দিয়া যাই মেক লাগে ডেট লং রিচিং হন আলু না যাই মেক লবাং সো যাই মেক লং পেন জয়রাম ফাংচু লা পেন লাং রিস হন তুম মেন কিলুন কার্বিয়া রাত কে দোয়ান বলবাং সালু নাং তুম আর জি লং পো টাংতে আর জি সেনা

ল বাং সুজা মেঘলং ফেন দু নাম কারজুলং জি লাকে পদ্মশ্রী রংবং রং পেন কাসন শিয়ালুন সিনিং কিলির পোল মাসলু নাতুম অর্জিগলং পল মাসলুন কিলু নবং ফুলাকে জয়সিং তরং লাপেন লাংলি রুসং হতুম তাংতে অর্জুক সিনাং আলাতুম পেন কিনু আলুন

আসাম মেসলুন না জামেক লংপেন আদন টু নাম তুম কার্জুরং জিলাকে পাপন কিনু নালুন উজায় জনা ইপুল মাসলুন আতুম আর্জুক লং পতাংতে আর্জুক সেনা।

0: lapana porna tum asam me chalona cha meglong pen ason son lonang tum ardrig long tanglo lucky akas pani diphu non adun tu nang tum kardulong ji ajai meg lucky ok pran ajai meg long pen doctor mirmili teron pila pen hudbang tracy rom pipi tumang bong eso kiso pen kichpa jok thek ji phan chiu chiu po dang le tum ardrig long po tang te ardrig sinang
1: ok pranajai me karjua tum phan an setami kardom nang pajir iglo pini nilitum isu koson si kacherai kom nang jima po puthek chihu chiput pon ji phan si nilitum ladak bor ipon la so puthek radio karjua rada tuma phan kapachini ji phan pura karbiang longang bong inut dentist Doctor Mirmili Teron Pie Phansi Nilitum Chophapon Iglo Lasi Nona Lang Li Nilitum A Microphone Ateng No Nang Ini Tanglo Tangte Doctor Aprang Si Akaswani Difuahin Pen Nang Liphan Suri Suriya Kardom Nang Pajir Iglo
2: Kardom
1: Tangte Doctor Aprang Si Lisu Aphan Kacherai Kom Nang Jipa Puthak Nang Liklardak Pen Thanpon Igjima
2: Aprang Si Chorolo Nilipan Lason Mesenajai Mek Nangke Pek Ponapot লাকে আহক ল ইলিতুম এমি থাঙাসো কোসন সে কাচেরাই কম্প নাংজি মা পুলোতে ইটুম মাথাদামি ইলিতুম কেচো কি জুন পেনসি লাইকে সব ডিপেন্ড ইলিতুম কুপিসি কেচো মা কুপিসি কি জুন মা ইলিতুম ওভারঅল হেলথ ইম্পর্টেন্টত কালি মোস্ট ইম্পর্টেন্ট মাথাদাম পামি কালো পুলোতে ইটুম ওরাল হেলথ সি বেশি ইম্পর্টেন্ট বিকজ ইলিতুম কুপিমা কেচো কি জুন কে লাই ইংহো পেনসি কে পাপ্রাংজি মা টিডি লাসি ইংহো লং কে লিয়া সন আনলি হেলদি মিসেনা হরমুলো পুলোতে অক এপ্রান ওভারঅল হেলথ anta kemi senason si litum chethek ponlongpo lasi oral disease posita mi litum pen prevent kuridun unolasi ke choki jun bangke chelangpon pa mekanang po
1: tangte adun thu lage isu ke pa mesen ji phan ku ppsi lo ke klemponang
2: lalo isu pa mesen ji phan pulote hedi first nilitum ke klemponang ji lage first ke klem nang ji asai bangke dental visit bangke kuri veknang po nilitum doctor atheng no patte bogdam si hedi nilitum oral check up kuri nang po kupia ki so sidoma ilitum chichini po non ke nilimina posita me nilita nili mek pen ke chechar che niling holong kupisi ake so ke doma lake nili chechar che la si nilitum dentist along dam si check up kuri pen nilitum chichini po kupia ke so si nitum ke doma la pen ke second nili ki pudam ji bang ke scaling kupilo plote eso kache sapha bang ke nilitum clam vek nang ji because hala dak stains calculus ilitum ke arni vang si ke choki junji apot এই সৌলংকে নাগাচে রাবদুল হাই

0: কে হে খে হুদাক আকে তের কে জাং অং ইংকি চোলা পো হালা নিতুম ট্রিটমেন্ট কুড়ি দুন দে আল্লাহ লা সেকেন্ড মোলার ফান্তা ইংকি পাচ্ছু পন্ডেট পো লা সি মোকে পিল সি ফোন এলো পুলোতে লা কে মে সেনা সো ফান্তা নিতুম ওয়ার্নাং কক পো হালা ফান বাংকে নিতুম বাংকে মাইনর সার্জারি করি পেন ইম্প্যাক্ট লা ইম্প্যাক্টেড টি থান বাংকে হেডি লাইক মাইনর সার্জারি করি সি নিতুম হেকদুন জকসি আকে মেলো হালা কে থাঙা কাম তা নাং পি দুন দেলো আজং সি লাসন কে ভ্যাঙা সিমটমস দো কক পুলোতে হেডি নিতুম এক্স রে করি সি লাংজি কোসনা পজিশন সি কে ভ্যাংজি মা জং সে ভ্যাং এলো বলতে আপর পানো হোক হি পিন পেন নিতুম প্লক ডুন জক টি টিল আঠে হোদা কি বিদা মারেট বলো তেলা কে কাপড়ে গা সোফান্তা আ ফোর্স নাং পি বম্পো আ প্রেশার নাং পি বম্পো আ সো বাংকে কাপড়ে গা সোফান্তা পাসু বম্পো লালো
1: তাংতে ডক্টর আজাহা তুমলা টুথপিক লাপেন কাইবং আ চেট পেন আসু চারটক আরে টিটি লাসি লা কুপি লালি কে লংকে লাপেন লাসন কা চারটক পেন ইসু অফান পিনিয়ে কা সিক্সাক দোজিমা
0: কালাং ল পেনাং আতুম ফান ইলিটা ঠেক দুন লং ল ইলিটুম দা ঠেক লং ল লাসন আন চো তাং ল পুলোটে কোপেনে আন মুজাং পাথত পাথা তাং হো মাতে লাসন ওকে চো হোচিং থাং প্রাং পপ কোনা নিয়া কাই বঙা চেত লাপু এন দাম পেন হেডি আসু কাছার টক নিলি ঠেক লং ল লাপেন কে দেন লাসন পিল পপ টুথপিক লাই কি ইউজ মাতে সেফটি পিন লাই তামে আলাং লিতুম লাপু কেচার টক পেন লাচার টক ল পুলোতে হেডি রেংমি উ টিটি বুঝি নিতুম ফান পেশেন্ট আতুম তাবাং পেন লাসো চিফ কমপ্লেন বাং নাই চান থান মানে কিসু কাং থাক দু কক টিটি ইংকে লাহাই মানে লাচার টক দুন লো লাহাই কাইবং চেট পেন টুথপিক সেফটি পিন লাহাই পেন চার টক দুন লো পতে রেংমি সেন টিটি বুঝে আলাং তুম নাং চান থান লাকে এম এন নাম আছে ইতুম হেডি এম এন আ সো ফান গামস ফান এম এন নাম আছে ইতুম ফালাং নো রং লো অলরেডি হালা মোবে নিলি তুম চেথান বম গাম ডিজিজ হেডি লাহাই লো লাসে নিতুম স্কেলিং লাহাই ক্লেমুন দে পো আ গামস বাংকে সোয়েলিং দো ও পো পুরা রেডিশ পো ইনফ্লামেশন হাই কে দো বম পো নীলি লাসি নাং থানো পেন লাইক নর্মাল গামস তুম বলতে আ সো পেন আ গামস কে লা পুচেরা ফেসি ইলি তুম থেকলং জি বন সেটা মে নন বাংকে জিনজাভাইটিস অলং সিল হাই কে থেকলং পো লাসন আ গামস বাংটা এয়ারিং রাং পো হেডি মানে লুজ ও পংকে আ সো লং চেরাপ দুন দি দেট পো ইংকে লা নন সন চেক্রাক ঠিং থাং পো লা আং ক্যাপ লং হেডি আলা ইসিয়া সো পেন ইসিয়া সো আং বং অলং নীলি তুম মানে এমেনা মেনা মাসে ইতুম কে ফালাং নো দুন লগো বিপদমা বোতে লাহাই কাছার টক দুন থাপ পেন কেচার টক থাপো তো আর ইসি কে নাং লাপো আর টকুন দেট পো দমে সেন পো ইংকা আনতা ইসি আহোল দো কক লো ইসি আং কক দো কক লো হোদা নিতুম সি ক্রিয়েট লো মাটি লাগে দি ইতুম সি লাপেন মানে চার টক দুন দেট পো ইসি আং কক পো দো কক পো আকো নিতুম কে আর নিভাং সি চকি জুনজি আকো আলম ও ফিলতে পেনে চোপো ডাক নাং মো পেন কাচার টক দিমলে থট পেনে নাং জাং থট পো আকো নাং মিট নাম আছে আকো চার টক থুলি পোলা সন পেন সি মানে আ গ্যাপ বাংকে পাত পাত দো বম আং কক বাংকে লাপো পাত দো বম পাত দো বম পো মোলাস কে লাটা ইসি পেরিওডন্টাল প্রবলেম ভাং দাত বলে ডাক্তার দে লাসি ইসি পেরিও প্রবলেম ভাং ভাং দাত পো লাসি লাসন আহ জংসি লাসন কে জাং পাথত পাথা দো ক কোপিনি কে চলোতে চিংথাং প্রাং টিটি পুলোতে লাটা স্কেলিং করি নাং পুনি তুম স্কেলিং করি প্রুই নাং পো স্কেলিং এন্ড পলিশিং করি পামে কানাং পো লা চেম্বার লং দাম সে হেডি স্কেলিং এন্ড পলিশিং করি পামে কানাং পো লাপেন কে ডেন্টাল ফ্লস পো ইসি ট্রিটমেন্ট দো মানে লা ডেন্টাল ফ্লস বাং নিতুম হোদাই সি কি ইউজ টু নাং জি লা যোনটো লা নিতুম টুথপিক লা কি ইউজ ইউজ পেন দে হেডি লা ডেন্টেল ফ্লস বাং কি নিতুম ইউজ টু নাং পো লা পেন লা কি ইসিয়া হো না টাইপ সিনি লা নিতুম কি পি দুন দুন হেডি লা সন আ হ্যান্ডেল দো পো লা সো আ থ্রেড পেন সি ইতুম লা পু চিবুং দে টি নাং পো জং সি চিং থাং প্রাং দো পোতে লা আ সো পেন আ সো আং ক্যাপ লং পা লুট নাং পো লা আহো না ব্যাং হাই ইংকে লাভুং জক টি নাং পো ইংকে লা মানে লা বাংকে আহোল হাই তা আবেলো অংকে থাং আং ক্রাক তা আবেলো লাসে হালা লাসন ফিং পিয়া চেট তাহল হাই টুথপিক বাংকে কি ইউ সি দ্যাট সি কে মে এম এন না হানসি তুম চে হার্মার এলো আর সো পেনা গাম সা ফানসে
1: তাং দে ডক্টর পেনাং না তুমি চেথান যে ইসু চে সাফা মাতি চে পাকলার লো পুলোতি কোন লাভ টি টিপু লাবং সোলাম ক আনা হোক
0: কালাং পেশেন্ট তুম হেডি ভাং পেন লা সলাং আর জু তুমটা দু দোলো দেট ইসু চে সাফা পুলোতে আ লেয়ার কন লাভ টি টিপু মানে ইং আর দেট টিটি পুসিনি তুমফান না নাং কে থান লাসন নাং আর জু টিটি এসো চে সাফা লো পুতে এসো কন দেট টিটি পুতে ইংকে মো কাছে রেম লাসন দু কক টিটি পুতে পুসি নাং কার জু জু লাসি লাকে মিসকনসেপশন লাসন আ প্রবলেম থাং তাবে নিলে তুম নং ইনস্ট্রুমেন্ট দো হেডি আল্ট্রাসনিক স্কেলার লাহাই পেন সিনি তুম কি ইউজ করি জুনটু লা নিতুম আসো কে সাফা কে ইসি আ ভাইব্রেশন লা ভাইব্রেশন আপদ পেনসি আসো লাকো আন মাকে তের পদ কে নাকে কাক দুন চলাসি ওয়ান লেয়ার আসাব আ লেয়ার সামে হেডি আসো নাকে কন্ডু নাবে এ লাকে লা ভাইব্রেশন বসে নি তুমলা আসো লং বিল পতে লা সো ভাইব্রেশন বসে আলা আকে তের পদ কে লা পুকা চিং দা দা নাসি

লাকে আকাশবাণী দীপু ন নাদুন থু না তুম কার্জনং জি আজামেক লাকে ইংলিশ সালুন আজামেক ইংলিশ সালুন আজামেক লং পেন দে কোর্স ব্যান আতুম পেন কিলুন অল দ্য লভ ইন দ্য ওয়ার্ল্ড পুলবং সালুন আতুম আর্জিক লং পো তাংতে আর্জিক সিনাং

ইংলিশ লোন যাই মেঘলং পেন দুন টু না তুম কার জুটু লং জি লাগে ক্রিস ডে বার্ট কিলুন এ ওম্যান হার্ট পুলো বাংসা লোন তুম আর্ড্রিক লং পো টাংটে আর্ড্রিক সেনা।

আদুন টু নানাতম কার্জুনং জিলাকে দ্য লেডি গাগা আতুম কেন কেলুন ডায়েট উইথ এ স্মাইল পুলমা সলোনা আতুম আর্জুয়েক লংপ টাংতে আর্জুয়েক সিনাং।

0: kalang kalang
1: ili tum exercise prote ili tum non ke
0: kikata
1: ke
0: ha
1: kata do no no na dim ke no tum exercise ke klem na ga prangsi ke muri tum klem ke free hand exercise lagi iriang se bin si klem po thang abi jet klem po la so phi bang tu bom no muri tum ke no ke cardio bang dolo angira so phi bang tu po non ma ke piloma non cardio de aerobic puta dolo gym la exercise ke klem he la persona taxi ke non le test bang exercise ke klem ke piloma jumba puta rang dolo la sona ka ke dolo mati ke kat la exercise ke klem long ke la si gym along bangke ake pen belaka ke pre ke la pulo nangli ta chini thai gym bangke claim nang ke jasme pet bangke gym ke claim nang ke pil mana so ni son thom hormu pang mainly gym bangke pil mana ngli sop up a phanta me dak do et nangli nong sinang badminton pathuji pulo te nangli arms pang tang ni bodela phanta gym long si bang po athena free hand jot ke nang ini choji mati tena power nei mati power bodela sabo পাঁচ কেজি লিনচি লিনহিনি থমে তামে ইংচিন গে রুম নাই মাতি লাহে লোক বেলেগ এক্সারসাইজ নাকি ফ্রেক দাম কে লালো জিম বাং কে পাওয়ার কি পিএফ লালো লা জিম ল এক্সারসাইজ কে ফ্রেক জিম ল স্পেশাল জিম ল নাং লি পুনাম জি পুনে নি পুনাং তুং কে ফ্রেক দাম কে নাং কিছুমান খেলা লং জিম পেন বেগনি আইরন গেম পেন বেগনি যেন নাং পাওয়ার লিফটিং ওয়েট লিফটিং লাসন থা বডি বিল্ডিং লাহাই আইকে নাং লি লাগে জিম পেন বেগনি লাগে আচ্ছা না বেলেগ আপেন উন এলো লাগে নাকি লাগে সনি সন্থম খেলা আগে না আর্ম রেসলিং পুতা না লাহাই পাং লাহাই রিস পাং টাং নি পুতা না জিম দো ওয়েগ নি লাগে লাসি কিছু মান হরমু পাং কে প্রে কে বেলেগ পেন সামে কে প্রে কে জিম নঙ্গে লাহাই লসি ইলি ঠিক পেন কে থান তুং গেল প্রো দিং উলাং সামে ঠিক পেন কে লান তা সনি থান চল
0: চুরো ল নালি পান তাং তে লা জিম পাং কে হকল তেমা আকে নাং সথেপিক লাসি নাংলি মেন টু পেন সি জিম কে ক্লেম দুন কে চেং ইগলো
1: জিম পুয়া বাং কে দিফুগা বিদান মতি
0: কালাং কালাং
1: তামেলা আইরন এক্সারসাইজ কি ক্লেম কিনি নি কলেজ কি 95 ফার্স্ট ইয়ার পেন নি ক্লেম চেং
0: 1995
1: কলেজ দুন ল ফার্স্ট নি মেট্রিক পাস এর ফার্স্ট ইয়ার ল মাসি দুন ল লা হেলো ক্লেম চেং নি কান কি লা হেলো লা সকে কলেজ দং দাম ল আমকে আফি বাঙ্কে মেথাং তাঙ্গে আফি বাঙ্কে চে নাম ল লা সবকে আইরন আইরন মতি দি দম বেল চে নাম চেং ল হেম চে নাম ল আকে লা পেন দেন কি লা বুল বকার বু দো প্রাং কি দো লা সনে পুইং দো পু বুল বকার হাই হাই চে নাম ল লাই পেন সি মেথাং সি ক্লেম 95 জিম ক্লে আঙ্গে আফি বাঙ্গে জিম মার কি ক্লেম চেং কি জিম কে ক্লেম চেং কি লা কি বা পেল তো 2001 লম পেল লা কাসা স্টেডিয়াম ল নাং বিচেং ডাক মে কে ক্লেম লো লাতাম আপোর চি তন্তি দেলে জয়নি দা জিম মাঙ্গে ক্লেম বম ল নন আন্তা নি নন স্টপ ল জিম ক্লেম কে লাহেল
0: আপর মেন আপর ক্লেম বমলা তাতে লা জিম কে ক্লেম তুম কে অং দুং ঠেক দুন লং লং লসন নানি কাছে পাতি দুন তাহ পিনে কার্ডিক কি রুং তাহ কপিনে লসন আর জুলং লং লাসি নাংলি জিম কে ক্লেম পেন কোনাত নি কাছে পাতি দুন লপসন দুলুমা
1: ও জিম কে ক্লেম পেন নিলি দলো নিলি কলেজ সাহুত আনগে নিলি সাবছু পাথুল মানে হলা সুত কি সিয়াব আলাম হইল পলদি জিম ক্লেম পাওয়া সামে কার বেঙ্গলং কি নিংদু গালাম হলা সুত নিতুম ফান নাকে কি পন বাঙাবে কলেজ আনছি জিম ক্লেম পড়াই জুট কইতে সামে আফি বাঙ্গে 2013 আলম বেনকে নীলি মেথাং মাসিয়া কমিটি দা সেং এলো মা নীলি মেথাং হু ডাক বেন সেং নীলি নন টিম তামে পন বম ল আসন থা কার বেঙ্গলং বেন সামে তুম টাক ওভার ইস তামে দা কার দিফু কে পাতি উতা জিম প্রোডাক্ট ল ডাক বেন তুম চ্যাম্পিয়ন পেন না সাব লং ল উইথ লিফটিং লং তা লং ল টু নন হে লাগে দাম উইথ লিফটিং ডিব্রুগড় তাই তুম আলো সু লং ল লাগা কাপ্রেক তো আলাম হে আকো নন হেড লাং নন দং হে ধেমেজি লং তামে বডি বিল্ডিং তামে কারবি গালি হে তামে লাতা কারবি নন নি তুম জিম ল প্রোডাক্ট ল আলাং নি তামে সিলভার মেডেল লং ল লাসা থাকসি নি মেথাং মাতা নিলি পাওয়ার লিফটিং বা থুদুন বম নিলি দাং ইউক্রেন লং তা নিলি গোল্ড মেডেল ল সোনা থাকে নিলি দ অল ইন্ডিয়া লং তা লং দু নন হেড জং নাই রে পাঞ্জাব মহালি লং তা নিলি নন দুবাই সিলেকশন ফা নিলি মেথাং বেছি মাস্টার্স ইভেন্ট ন পাথুদুন পে নিলি ডাক্তার চি পাউন দুন ল জিম পেন কে লাহাই ফিজিক ইনস্ট্রাক্টর দুই বেলে তারপরে ডায়েট ইনস্ট্রাক্টর দুই কাপড়ে আছে না ডায়েট কিছু তুম দুম হতে থাকে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আছে না পাঁচ তাপ ডায়েট পাঁচ তাপ পাঁচ প্রুফ দিয়ে চকে দিয়ে লাসি ইনস্ট্রাক্টর তো আমি দোলো আমি তুম কোয়ান মায়া কে নাঙ্গি হ্যাঁ আস আন লেদাম দিলাম লাইন নন কে নন দিফু লং তারপর জিম দল বিলা আমি থাং আর্লেং মাসি দল নহক আমি বিদল নন জিম কে অঙ্গে দিফুকে দোপিক লোম তিন তুমি নন বুকা জানা লমে কার বিগালি বাংসো তুমি জিম ইনস্ট্রাক্টর খেরো নি লোম তা বাং তুমি কে দোয়ান বাঙা দিমা বাং ইনস্ট্রাক্টর কার বি তুমি নন কে ফিদু

0: কৰিম বুলি। আকৌ স্পেচিয়েলি কাংচা মাটি হ'ল বাংগে বেছি চেঞ্চিটিভ টেট বাংহাতে ইংচাম থিবি মাটি লাগে
1: কালাং কালাং
0: লাচি লাচুন বাংা চাব চিকিয়াৰ থু নাং চতি
1: তেলা জিম কেকলে মহে জং দানাং লিথান ল সেটা পুথত পেকলার থু দাগ ফান রিডিও কার্য আর তুমটা পাছি নি নাং জিম কেকলে বলো তাংতে অগে প্রাণালাম দে ককতে মা লাসি কপি পিয়াসন সি কিচলং কিচলং লে লাপসন দা দুমা
0: মেন ফিজিক তুম পুলতে নাং মনা মেন ফিজিক লাপেন বডি বিল্ডার্স তুম পুরতে নাং কিচু চেরি পিলা তুমি কিচু চেরি মা তুমি গেলা প্রোটিন কিছু নাং ফ্যাটস হরমু বাং চুলং ওইলো তোমাকে ফ্যাটস বুঝে আথু হরমু কে চিনি লোক গেঙ্গে থানতে দে রাল তুমি চিনি লো মতি লাহাইলো তা নাং জসি পাওয়ার তুম পুরতে চো নাং পো পাওয়ার ক্লেম তুমি পুরতে জাকং হিনেই মতি কি পক থিউ দা লাংলে লো তুমকে আ ফিজিক চিলাংলে জাকং হিনেই মতি লাসি নাং দিদা ইউটিউব ন থেন নাং একদম স্ট্রং ম্যান বুতুন লা লাইন চিন লাপু ডেড লিফট কিরুং বেঞ্চ প্রেস কিরুং তা পক থেকে হাপু চা জকং নকো ইমতি লাইল লাসি লা তুমি মঙ্গা জাতা চুপু তা মে নাং লা নন লা নাং বডি বিল্ডার্স তা হপ তোমাই মঙ্গা কে চুচেরি পে তুমি মডেল ফিজিক তুমি লা তুমি কি চুচেরি পে জিন দা তুমি আই স্টাইল মসি প্রেক পি ইয়ে তুমি আদা প্রাং বেন বতে সালা চনাং পো পেনি চনাং পো লাসন হে লাসন চনাং পো বুতি দা ইয়া চলং লেলো আকু যে জাং থুয়ালে চলো ইংতি দা চলং ওয়েলো তুমঙ্কে লাহাই হে দো লা মেন ফিজিক পেন বুড়ি আছে ইংটি চোতে ইবি লাং দেয়ার পর তুম কোয়ান মা কে ক্লেম যা কং লং লং দেয় তিমতি আচ্ছা তুম আছে অল্টারনেট তোমাকে লাগে প্রোটিন বেশি চোর পো জুস জুনাং পো আজা নাং পো লাহাই লাগে লাং পাওয়ার তোমাকে উনান মা চো ও নাং পো ও ফেট তা চোনাং পো যা কং আল তা চোপো তো এই যা কং নেই মাদি তুমকে লাসি লাহাই দো লাসা কে প্রেক লালো লাসি ডাইট বাং হেলো মেন মাঙ্গে নাং পিজা সমেত মেন ইং জাং থুহান চুলং এলো লা নাং লা তোমাকে লা মেন ফিজিক তোমাকে আল তা বডি বিল্ডার্স তো তোমাকে সি দো তো চোদিয়া দিতে তোমাকে মানে অফ সিজন বুদো তা তোমাকে নেক্সট নন যেনবা নন সিক্স মান্থ ফিসে তুমি কম্পিটিশন দিবি থ্রি মান্থ ফোর মান্থ উন্তিক চোর লিঙ্ক পো তুমি চোর লিঙ্ক পো পিলোমা আঙ্কে মো নেক্সট বাঙ্গে আঙ্কে এক্সারসাইজ ও উন্তিক হেভি কেলেন পঙ্কে মাসল পা অং পা থেই ফানে চুংক্রেং বটে চুচি দে চুংক্রেং বটে মাসল হবে দেই মতি লাসি লা তোমার টেকনিক লাসো বাং টেকনিক হাই দে দোলাসে তুমি উন্তিক চপো রিচুয়েশন চপো আঙ্কে মো এক্সারসাইজ কে ক্লেম হলো পতে লাসো পর আ থুয়ে পা পা কাক পা যা পঙ্গে আবুদি আস আ শেপ পা বাং ফানে লা তুমি হার্ট এক্সারসাইজ ক্লেম হলো সো বাঙ্গে তোমাকে চু বাং চেরি থু পলো তোমাকে
1: ও লাসো প্রাং সে চোদে নি জিম ক্লেম বম পেন কে বাং হিলাং ফান কপে কেথে দু কামথা দুমা নি মিঠাং ফান
0: নিলি কে জিম ক্লেম বম পেন কে নিলি মিঠাং ফান গেলা পুরো নিলি মিঠাং এ আটা দা দলো মতি ওয়ান মাইলি পাথু দামি উন এ দে লস তামে উন আন এ পাথু দুন পো লাপে না কো নন এলি জিম ক্লেম বম তুমান ফোন গেলা হেলো নাই তুম জিম ক্লেম লো পুতে মানে সি প্রফেশনাল এ নই পুসি নিলি পু মাথা দাম গাং কি পু গাং তুম কে মাথা দাম লাপ তে প্রফেশনাল পুতে জিম আহক লে সব তো প্রফেশনাল উনি হে তাদের দি ফিটনেস ফান্সি বাং চরমতি আন্দ উন আন মগি তুম প্রফেশনাল সি জিম বাং এন পো মানে নাং জিম বাং পে নাং মানে বডি বিল্ডিং তামি পাথুন পো ওয়েট লিফটিং তামি পাথুন পো পাওয়ার লিফটিং তামি পাথুন নাং পো পাথু দু নাং পো লাই লহে নি পুই মগে জাস্ট ফিটনেস ফান চট পুতা চক লহে আধাক তুম দোমতি তা নিলি জাস এন পেট মগে তুম প্রফেশনাল সি এন নাং পো নিলা সি পুং তু তে প্রফেশনাল কালি পি নন আকাই কে তুম চক সি দেজি জিম বাং পো লা আসাপ ও বাং পো মশল মশল দপ আজা দপ পুরি বুপ বাঙালি জানি জিম ক্লেম লোপ তে ক্লেম বামে কানাং পো আঙ্কেলা সি তুম প্রফেশনাল বাং এন নাং পো মুনিত ফাকুই তু এনকারেজ পন্থু নাং পো আসন মাসি নিলি মানং কারবি তুমি তুমি জিম ক্লেম বাং দপ পিকে তানাং লিল তুম প্রফেশনাল গালি জিম ক্লেম পিগি আলো ফটো চা আপলোড ফান থ পেনি ফান বুঝেন তানাং প্রফেশনাল পুগে হবে লাসি নি পুং তুং গেলে হলো তুম প্রফেশনাল সেনিং আজা তা জিম এন ক্লেম নাং পো লপেন তুম প্রফেশনাল সেন বা খেলা দো মতি নাং লি লাসন খেলা বেগ নি বা কাপড়ে কাপড়ে খেলা দো স্পোর্টস দো গেম দো পাথু নাং পো তা নি রাত তুম ফান গে পুং তুম কে তুম প্রফেশনাল সেনাই লাইন
1: তাতে নাং লি হেন পেন কুপিসি পুই নন লা ইলে তুম আহাম ফাং লং নন আ পোরা হু জিম কো আনা কে নাং সদু
0: জিম কে নাং সদ মানে ইতুম নন ইসি কাম নি বাথা নাম জিম হে কে ক্লেম পেন মুনি তুম নন নে চিনি মে পেনা আন মাং ইসি ইসি আপর ইসি আ সাইড বাঙ্গে দি আ নেগেটিভ সাইড বাঙ্গে তুম কম চেলা না লানি পেনা নে তুমা থেক লং হে দি নন তুম নন জিম মে ক্লেম তুম তাই ইসি আপর হতে তুম স্তামে কাংরি কাংক্রাং তুম সি কে অং সামে জিম বাং পেনা তুম তা নন চে কন্ট্রোল চে চে তুম সি অং সি আথে মা তুম হলা কাংরি কাংক্রাং পেন বলতে কো জিম ক্লেমতে আর নি গেছো আর পিনে হাই বেগ পন ডকক তিমতি আসিলা তুম জংসি জিম ক্লেম ইহুলা হাই বাঙ্গে ইডি নাং পো বা কম নাং পো কিছু নেগেটিভ সাইড বাঙ্গে হ্যাঁ আসি নন তুম লঙ্গে জিম বাঙ্গে আকে দোকে না আসি জিম গে তুম নিমহে দে পুলমতি জিম গে গ্ল্যামার পিক আসি গ্লিম ক্লেম প্লে গ্ল্যামার উপসি মুনি তুমি নন গে গ্ল্যামার দিম দামি মতি লাসি আপ্রাম গে জিন গে আইরন লো আইরন জিম ইন চিন বেঞ্জি আজ এন্ড ক্লিং ক্লাং ক্লুং ক্লাং বো মুনি তুমি নন মাগে পিলো একদম রাবার প্লেট বাংলো আজ লো কে ক্লেম দ কমফোর্ট লো কলা চলি নগে একদম এসি দ দো আজ দ দো এক

0: লুন্দা রোপণ করি আগর জিমকে থেকে ছিলাম এবং টিভি দো জল দো একদম লা জেনেবা নন এনকারেজ ভান একদম ইন্টারন্যাশনাল একদম স্ট্রং ম্যান পিল ওকে ক্লেম লালে কোয়ান কি জি লকি রুম পলাং পলা সনমতি সে গ্ল্যামার মতি সে ইতুম লাহাই নাই পুলা ইতুম লাসি নিপুং তো মলা ইতুম জিম বাঙ্গা কে নাংসত ইতুম উন আনতে রঙলম তা জিম হেদি দো এত পতে মেসেঞ্জি বুঝি নিলি মাথা পন মানে হেভি জিম গালি হে ইসলাম এটলিস্ট সিমান হে ইস রং লেভেল মানে ইসিয়া জিম দৌলো পুতে ইতুম কমিউনিটি হল দা দুপিক মাতি জিম হাই পিনা বসমার মানে পিলমা নাং এনে নাং হার নি কিছু কাটেনর কাটছিলেন দুগি মাতি নাম ফিলম কারণ হয়েছিলেন দুই মাতি তা জিম লঙ্গে নাম বাং পি বাং ফো বাং ক্যাব দঙ্ক দো পুকলেম পঙ্কে সো আই ইন্টারেস্ট দক দি মাতি বল আসো লাল হয়নি পঙ্কে ট্রেডমিল কাটু নাম পজন পরে ফিজিক্যাল বাং ইতুম সিমি আছে না ইসি কাম হেলো না ইলি তুম জিম বুচলি এক্সারসাইজ কে ক্লেম তোমা জিম কে ক্লেম এক্সারসাইজ কে ক্লেম তো হেদি মুনি থেদি কুপলা মাইন্ড হাই তাদি ব্রড চেট আপনা কই থেদি আজ কং দো চেট মাইন হাই তা ফার্স্ট আই টিড মকল তুমি দি কুপলা রেজিস্ট্যান্স ডিপেন্ড কিছু আরনি কিছু দা দামুন গেলা তুম আরনি কিছু হাই তা তুম আথেমা আদাপ আং ইসিক্লো দাং ভাগ নমতি
1: কালাং লা
0: তা তুমি পেনাং আনানি কিছু থ বা ইংলং আর লক দা তুম দাম উনসি গিও ননিলি পেন তুমি থা দাম লহে নিলি পেনা আন দাম উন গে নিলি পেনা দং চিনি নিলি নে পেনা দাম উন বুকে কে লা কম নিলি
1: ও ও ও
0: কে লা কথে এক্সারসাইজ ক্লেম সি বাং দের নমতি
1: কালাং লা
0: সো পরে দিং কে চে মেক আং কে কে লাগ দি বা কে নিনি বাগ নাং ককতি লা সো পার মে লা সো লা সন জরো মাসি ই তুম জিম বাং নাই পুকে লা হলো আতে তুম মুনি তুম কি পুহে রং মানে নে কপিয়া জিম নি ক্লেম নাই মা হিদি কামে ক্লেম নে কে তা দা চকল পুলা পুবাং হিদি কামে ক্লেম কে নাং রে ক্লেম নাই পুছি ক্লেম চলা কে লেবার মতে লা পাতাং নাই প্রতি নাং রে ক্লেম ইট ইট ক্লেম সু সুপ নাং নাং হেলো হেলথ হাইতা আসা প্রবলেম তো চেতি তা জিম কে নাং সিস্টেম মে ক্লেম জি মতে
1: কালা
0: আ পোর্ট এ ক্লেম মতে জিম কে ম্যাক্সিমাম লো 1 এন্ড হাফ পেন 2 লো ম্যাক্সিমাম তবে বেশি ক্লেম উনে লো মতে নাং
1: ও ও ও ঘন্টা
0: ঘন্টা দোস না সুপার সেট ক্লেম ই বানা গাই কম্পিটিশন পিপতে নাং মর্নিং 2 ঘন্টা আর আফটারনুন 2 ঘন্টা তবে ইভিনিং আজ 2 ঘন্টা লা বাংলা বেলেক লাগে কম্পিটিশন পেনি সুপার সেট লে তা নরমাল জিম কে নাং ম্যাক্সিমাম লো নাং 2 আওয়ার্স পেন পার নাং ক্লেম উনে দেই মতে তা নাং হেম কাম ক্লেম নানি ক্লেম হাই কি বা হাগে নাং 2 ঘন্টা দসে দেই আসি লাগে হেলথ দা প্রবলেম দ কক টিম মতে আসি এক্সারসাইজ লা পেন কাম ক্লেম কে বেলে মুনি তু লা বাং তুম কাইতা আদি ফ্রেন্ডশিপ পাকুরি নি তুমি পাপা প্রেক থেক নি জিম ক্লেম পেন রং হাজিরা কামে ক্লেম দাম বা হাই কে বাই দাম লাগে প্রেক মতে তাই তোমনি তুমি লাসো বাং দম জিম নাম ছই মায়া হেম তো একদম হাই বাই ক্লেম তে আজালতে একদম জলতে জিম ই বাং ফাক বব তা লাগালি মতে আসন গলি আদি ফ্রেন্ডস তো আসি ইতুম লাসো বাং তুম মেসেজ বাংকে পন পা মেকানিক লেপেন মেসেজ আসো বাং তুম পিনাই আসি এক্সারসাইজ কে ক্লেম বা জিম কে ক্লেম প্রতে ইতুম কিছু মান আলি গেল হ্যালো নিমহেত পুলমতি রেজিস্ট্যান্স তো পাওয়ার রইতু মুনি পেন কো কারেজেস পে গতু মানে এক্সারসাইজ ক্লেম তে ইভি গে কাইতা কিবালো মতে ব্লাড বাঙ্গে ইতু সার্কুলেশন কে পাকালো মতে পাকালো পতে নাং নাং লিতা চিনি লো মতে লাসি লা সোনা জো
1: তাতে নাং লি ফান লা ইসি বাং না আর জুদু নিকলাং সুপিনসো লো পেন সোয়ারলো আজিম কে ক্লেম পথাক নাং লি পিসিপি সোয়ারলো তুমতামে জিম কে ক্লেম বাং দো লাসি পিনসো তোমাকে ক্লেম সোয়ারলো তোমাকে ক্লেম কাছে প্রেক কপিলা
0: ও দোলা দোলো দোলো আকো নাং জংসি সোয়ারলো তোমাকে ক্লেম কে সোয়ারলো তুমকে নাং এ আসাব ওলা হে
2: কপাঠু যাই মেঘল পেন স্টেলিন ইংটি লাপেন হুটবাং মুক্রাং বিয়ে টমাং বং চুহ চিপু দাং লুম আর্ধ্রিক লং টাং লাকে।

আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘুরি পরপাইন আর কেবরা মিনিট পিকের ফপ্লাইং জি ডং ডংল লাসি পরপাইন আর কেবরা মিনিট পিকের ফপ্লাইং তাংতে দিল্লি পেন কপচিতা হিন্দি অলাম্পেন বিরতা নাতম আর জুই লংপ আদন্তু প্রফাইসর কেপ্লেন তাংতে দিল্লি পেন কপচিতা ইংলিশ অলাম্পেন নিউজ এট নাইন বিরতা নাতম আর জুই লংপ

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙ আবার সাইডু পুতেমাতি হ
1: এ লাদে আগলে আবেদে আছে ল্যাংমা আর যত্ত দোলো
0: কুপি পিলো কাপাচে থাং মে আসন মুংকে
1: কাপাচে থাং মে আসন আনতে দো পিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজে আর নি আলাম পাংরি পাংদন আদামা সার আর নি মাহাঙ্গে থে কাবিরটা কিথি কে চাঙা বিরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মি কাং পু বিরটা হেম কি মি কিলুট আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বিরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলাং
0: এনতে কোসন লপাচিনি প কোদাক লকা হুমরি দাম নং জিকে
1: লাদাক ল আকাশবাণী দিফুয়া লং ল মেনা জং সেদাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি জেথান বা প্রাংতা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডু নাং সিলাং
1: ভাঙিক নই লাদাক আকাশবাণী দিফুয়া লং
2: লাকে আকাশবাণী দিফু নদুন থু নদম কার্জুডংজি জায় মেঘলাকে লামজির লামজির জায় মেঘলং পেন সমার তুমফান কিমেসেন অপ্রান আলামথে পুথাক লামজির কেথান সেঙ্কান কিমিং টিপি পেন তাংতে আর্যুসনা আলাংলি পেন লামজির কেথান
1: পিনি নিলি ও সমার আগপ্রাণ কেপা মেসেন জিয়া পুথাক লামজির কেথান জিয়া ফানসি বর ইল ও সুমার আতুম কেথে আঙ্কর মাতে কেথে আপর আহুত আবাং আর জন পেন চেংলক আফু কাংছ লাপেন লাসো হুত কেদো কেথাক কেচো কেজুন সেটা আবি কাং হয় আপরল লাসো আপর আহুত হেনল ও সুমার আতুম কেথেক দাব লাসি লাসো আং ডেং আহুত আকাই আর জন আক আপ্রান কে মিসেন জিয়া ফান আকে মিসেন আবি কাং হয় নাংজি কেনাং সতল তাংতে নন জঠান দামাং ওসমার অকপ্রাণ কে মেসেন আকে নাং সত কপিয়ে ফানল ওসমার অকপ্রাণ মেসেন বুলোতে কেচারলি আহিন সিতা মেসেন জি কিজুই জি আজা কং সিতামে দোপ আমেক সিতামে জাং পামে থেকপ কিথে জি আজা কং সিতামে দোপ

ইফু সেতামি কংচোজি লাসি ইনুট ওসো আবং আলং কেনং সট নিউট্রিয়েন্টস কেডোনাং জিয়াসন আন কিপি কেপা চোপেন কেসোতামি চেংরাই উন ওসোমার আফান ব্যালেন্স ডাইট মতে আক আপ্রান কেপাং টং আফান কেনং সট কেপা চোনাং জিয়াসন লাকে প্রোটিনস আফান বুটি ডালি মগু গাখির কাজু বাদাম লাহাই পাচুনাংজি লাপেন কার্বোহাইড্রেটস আফান আন রোটি ওটস থেসেরে লাপেন ফ্যাটস আফান আসাপসো ঘি বাটার লাহাই স্টামে পিডুন তামে ভিটামিনস লাপেন মিনারেলস লাবাংকে ইমিউনিটি আফান কাপাচোনাংজি লাকে থেসেরে আরভো আহান কাপাচো কেনাং সট লাপেন আর্নিসি আলং কেজুমনাই হারলুং নেরকেপ আলাঙান জুনাংজি তংতে নো নাবাংকে আপি আপু লাপেন ওসোমার কেলাং আতুম সেতামে কাচিনিনাংজি কেনাং সট লাকে আদাবং সেতামে ব্রেকফাস্ট মতে আদাব কেপাচু কেনাং সট আথে লাদাক পেন আজাকং তামে দোপো হং হরমু কিপি কেপাজুম মতে কে খ্যাং ওসোমার আফান চিপস ফাস্ট ফুড লাপেন আকাং সামালাং মতে সুগারি ড্রিঙ্কস কিপি ইংটন নাংজি ওসোমার আফান কেচোজিয়া সন কারজু লাপেন কিতুন কেডাং আলং নাংকাপা লাং নাংকাপা থেক তুন লং আকেনাং সট লাদাক পেন ওসোমার আতুম হেম কেদো আহান হাই সেতামে কেচোয়ালে চিনি পো লাপেন আনিং হ্যাং পো পেনাঙান ও সোমার আতুম ল্যাংকেজন সেতামে ইং আরবি লাসি ও সোমার আফান স্কুল কেদাম সেতামে ল্যাংবং কিলোদুন নাংজি কেনাং সট লাপেন স্কুল আহেম আলং সেতামে কাংথের জির আলাং কিবি পিজি আকেনাং সট টিচার মাথান ব্যাং আতুম সেতামে ফিজিক্যাল এক্টিভিটি মতে হং পাজুইদাম দিয়াপ্রাং মতে পাজুইব মাহুত লাপেন তাং ডেট সেতামে ল্যাং কেপা জুন জিয়া ফান সেতামে কে তয় আকেনাং সট অক প্রাণ কেপা মেসেন আফান ফিজিক্যাল এক্টিভিটি কে ক্লেম আকেনাং সট লাপেন লাসো লং আলে কে লং লাকে আরে পিয়াজা কং দোপ ইমিউনিটি সেতামে মেপ মেক কে জাং সেতা জাং থেকপ লাপেন কেমাথা কেসুং মতে স্ট্রেস হাই সেতামে জুমপ ওসোমার আফান কপাজুই নাংজি ফিজিক্যাল এক্টিভিটিস লাকে ফুটবল ক্রিকেট সাইকেল কেবে লাপেন হেম আর লো কে পাকলেম নাংজি লাকে যোগা কে কান লাহাই পেনটা অক প্রাণ মে ই ওসোমার আতুম ফোন কেলাং আর্জি কিডিং আ জক পেন আময় আরে পি আবাং আরে পি হাই সেতামি আকেসো দো ককটিতে আধি লাবাং সো সোমার আতুম হং কে জুই মতে ফিজিক্যাল এক্টিভিটি কেক্লেম আবাং আকে জম দো ককটিতে লাসোপেন আলিন কিয়ং ও আং থেক সেতা দোলো লাসি লাসোপেন কেপা জক জি আফান ওসোমার আতুম আফান ঘন্টা হিনী পেন আবাদ ফোন পি ইক নাংনে লাপেন কেচো আহুত ফোন পি ইক নাংনে নন পুথ চেথান থুনা আপর পেন মেক কেজাং আকেনাং সট আপুথা ইসি আপর আতেং পেন মেক কেজাং আকেনাং সট লাপেন মেকজাং জিয়াকো ঘন্টা ইসি আপ্রাং পেন ফোন পি ইক নাংনে লাপেন ওসোমার আতুম সেতামে আনিং কে অয় কফিরে মতে আনিং কে কাং কেমাথা কিসুং লাহাই স্তামে দো লাসি লাহাই পেনতা ওসোমার আক আফান কিমিমি দোকক লাসি ওসোমার আফান কাইকে আনিং কারং পেন কেডোজি আফান আপি আপু আতুম আকাং হন কেনাং সট লাসো আলং ওসোমার আফান ব্যাং পেন কে পাংবার আবাং ক্লেমিক নাংনে ওসোমার আতুম পেন কেচো রাপ কেজুন রাপ আলং কাচিং কি পেন ওসোমার আনিং আর লো আলাম কাচিনি লাপেন ওসোমার আতুম কে বর ই আলং আনিং কে রুং আনিং কে পাথে তামে আকেনাং সট আথে জংসি ওসোমার আফান আনিং পাথে থে পুটাংতে আনিং কে বি আনিং কে অয় দোকক তথে ওসোমার আতুম আক আপ্রান কে মেসেঞ্জে আফান চেপাং থে রাসাই সেতামে কেপাচিনি কে থান কেনাং সট আর নিবং ল্যাংগা চিংলু লাপেন পি রিয়া কেটের তে কাচিং থ্যাং কাছেলার ওয় আর নি সিয়ালং ফং নি আসু কাচিং থি লাকি আদাপ্রাং লাপেন আজো মেকজাং জে আপ্রাং আজাদ চোচে আপ্রাং আরি কাচার সাম লাপেন বার পি বার সো দাম দেট পেন আরি কাচার সাম তাকে নাং সট লাপেন কাই কেটা আরি চিমি কাচিং টিপ কাচেপাং থির লাপেন ল্যাং কে মেগে জুন লাহাই সিতামে কাছেলাং কেনাং সট তাংতে নন পুথত ওসোমার আতুম কচোলং আকে সো লাপেন কোসন সে কচিং রাই জিমা লাসো আপু থাকলে নন চেথান দাম থুনা অবেসিটি লাকে কেচো ও পেন আজাকং কচেপাদাম দে আজক কেথে আলিন কে অং পেন আকে সো লাসো আফান চেপাজক লাকে এক্সারসাইজ কে ক্লেম লাপেন কেচো কেজুন কাছেরে কাছেলাং এনেমিয়া লাকে এবং আলং আয়রন কেজম আজক আকে সো লাসো আফান কচিং রাই জিয়া ফান কেচো নাং জিয়া সন লাকে পালেং আরভো নকল্যাং ল্যাংডুং কেচোয়া কেনাং সট
আমি কাছে চারছি লাকি ওসমারাতুম অংডুং টিভি মোবাইল।

0: লাঙাজক লাহাই পেন কাছেপাজক জি পুলোটাংটি ওসোমার আফান হং কেপাজয়া বাংসি অং ডুং আপর পিনাংজি আসো কেসু লাকি ওসোমার আতুম আসো কাচিং থি পামে মে লাপেন আকেডক আসন কেচো কে অং আজক শিলা বাংস কেসু কাছুলং লাসো কেসু পেনচেপাজক জি পুলোটাংটি আর্নিসিয়ালং ফংনি আসো কাচিং থি লাপেন সফট ড্রিঙ্কস মতে লঙ্কাং সাম লাকে স্প্রাইট কোকা কোলা ফান্টা লাহাই কেজু না ব্যাং কেপাজুম নংজি কেরাং স লাপেন কিজুত সিপ কাপাচিনি লাকে ওসোমার আ অপ্রাণ কেপা মেসেন আফান ইলিটুম ওসোমার আফান কাপা নং পিমা ওসোমার আতুম আফান কেসো পেন কেপা জগজি আফান আপোর আতিং পেন বিজি কি পিডনটা কেনাং সত লাপেন আমেক আসো লাহাই সিতামি আপোর আপোর পেন ডক্টর লং কেপা ক্লাংদাম নংজি আফানসি পাচিনি ল লাপুয়ানসি পিনি ওসোমার অপ্রাণ কে মেসেন জিয়া পুথাক লামজির কেথান কাংটনিক ল
1: লাপন অপর্ণ নেতুম সেঙ্কান কিমিং চিপি পেন লামজার কে থানা নতুম আর রেগ লং টান লাকে আকাশবাণী দীপু পুথরা দুন্ধু নাতুম কার্যদং জিয়া লামজার লাকে ফাস্টফুড আলাম থে পুথাক লাবাং সালাম থে পুথাক মুক্রাং তেরাং লাপেন কিহের বাং হারবমন রং পিতাংতে আর রেগ সিনাং
2: জাং ফুড লাপেন ফাস্টফুড কিচু পেন এক এপ্রানাফান কেনা হক জাং ফুড লাপেন ফাস্ট ফুড পুকি নন মালাম মাদুতা চিনি এলি তুমিনা আলাম পেন লার এট মোয়ে সিতা জাং ফুড লাপেন ফাস্ট ফুড পুকি মনির আতুম আন পেন আবেহেরা কিচোতাপ আসন লাপেন সোদাক দাক আসন কিচোতাপ আফানসি কিপুদাম নন পিঠে কাই কিমি হুৎকে সোমিন্দার আলং নাহক অরং সুপি আলু হিথি বরওয়া লাপেন পেনাং আকুলাত আলং জাং ফুড লাপেন ফাস্ট ফুড লংপন লাসো কিচু হরমুকে টংসেকট সি কসেলাম লাপেন আহওয়াত লং পিক আপট সি কিং দিউ আমিন আতুম কিচু আনিং হাং ও আরং চিপি ও লাপেন আদর জুম ও আপট সি কিচু তা চিহুং ও জাং ফুড লাপেন ফাস্ট ফুড কপি ল জাং ফুড কে আহওয়াত মে ও জাসেমেট আকিথু কে ডক পেনসি কসেলাম আপট চুচে পুকে চিতরক অসন বেন লাসো অলং ক্যালোরিস অর্থাৎ ও সিনি ইংটি দোজি সিতামে এক কিমি আফান কেনাং সট নিউট্রিয়েন্স আমুখা কেলং জম্পিক সনসি চিপস ক্যান্ডি চকলেটস কোল্ড ড্রিঙ্কস সোদা লাপেন আসন আসন প্যাকেজ অহরমু হ্যাহু হ্যানলো ফাস্ট ফুড কি কাসিলাম প্রাপজেন লাপেন সোদাক ডাক সে চলংজি লাসো অলং কার্বোহাইড্রেটস ট্রান্স ফ্যাটস লাপেন সোডিয়াম হ্যাহু আমিনা আমাদি দককজি সনসি বার্গার্স ফ্রাইড চিকেন পিজা চাও মোমো হ্যাহু হ্যানলো বনসি তামে জাং ফুড লাপেন ফাস্ট ফুড আকেলে কিচু পেন পিয়ঠে অলং মনি দাতুম অক প্রাণ আফান থে দং কে নাহক আংথেক দোটাংলো লাসো অপুথাক রিটার্লিপ আতুম কাপিন খাত আতেন কে কাইকি আমাদ জাং ফুড চোবের লুটে প্রেক জাম আকেসো লং লক তুটি লাসো অংবং এবং আথু কেবাদ লাপেন থেপ্লাক ইনিং আকেসু ডায়াবেটিস লাপেন কাপ্রেক আকেসু কেপাংজি হেহু হেনলো জাং ফুড লাপেন ফাস্ট ফুড কিচু পেন অক্রাণ আফান কাহেনু লাপেন আকেসু আসন আফাই লাকে এক আর্ডি লাপেন এবং আথু কেবাদ জাং ফুড আলং ক্যালোরিস অর্থাৎ ও সিনি পদক ও লাপেন অক্রাণ আফান কিমিমি নিউট্রিয়েন্টস কি দুহুব আজক এক অথু কি বাদ পেন এক আর্ডিক সেং টিটি নিং ইংথিং কিসু লাপেন স্ট্রোক আকিসু কাই আমাদ ফাস্ট ফুড চোবের লুটি ইংটি লাপেন কিমিমি কোলেস্টেরল আজৈনে পেন নিং ইংথিন আরলু কেসু চিমান উন লাপেন এবং আরলু কেনাংজি পেন আবাদ সোডিয়াম কেদু আজৈনে ব্লাড প্রেশার কারলু পেন স্ট্রোক মান ডেট অ্যাটেক টাইপ টু ডায়াবেটিস ফাস্ট ফুড লাপেন জাং ফুড কিচু পিক আজৈনে পেন এবং অলং এভি মতে ব্লাড সুগার লেভেল কারলু দুজি লাসনসি টাইপ টু ডায়াবেটিস আকিসু কেলংজি আংরিং দু পক হজম জি পেন পক কপাথান ফাস্ট ফুড লাপেন জাং ফুড চং তে আজের কেদিং পক হজম জে দেটসি পক কপাথান লাপুসান আকিসু দুকক জি লাসু অজৈনে পেন তা কাপ্রেক পক সুইট

লুন চে থাকা যায় মেঘলং পেন দুন্থু রুবিনা ক্রপিল পেন জিতেন তে আতুম কিলুন নাংসন ও কাং হন পল বাংসালু নাতুম আর্ড্রিক লংপো টাংতে আর্ড্রিক সেনা।

আদন ধুনার তুম কার্যুলং জিলাকে পি পদ লোনে পুরো বাংসালুন মঙ্গল রং পিলাপেন মিনাতে রং পিয়া তুম কিলোনে লুনাল তুম আর্দ্রিক লং পো তাংতে আর্দ্রিক সেনা।

লাপানা পর্ণা তুম লুঞ্চি থাকা যায় মেঘলং পেন আসন সন লুনা তুম আর ড্রিগ লং টাংল লাকে আকাশ পানি দীপু রেডিও কার্ডিও চিং হন্দরা তুম পিনিং বি কিরল কে পার্ডিও সাইকে লাপান সি কাংটন পনিগল পিনি কন্ট্রোল রুম লং সাইকে ক্লেমা বাং ফু লাকে ইঞ্জিনিয়ারিং অন ডিউটি লাকে বেরেন তিমুং লাপেন ডিউটি অফিসার লাকে নুবিন কিলিং রেডিও কার্ডিও চিং হন্দরা তুম আপর চক টাংল দুমি থাকমে পেনাবলে আপর ট্যাং পেন চেতং থরুনাং কার্ডম জয় হিন্দ।